একটা জীবনের মূল্য যে ঠিক কতটা সেটা হসপিটালে কিংবা নার্সিংহোমে গেলে বোঝা যায়। যখন দেখা যায় যে একটা জীবন রক্ষার জন্য কত মানুষ কতভাবে লড়াই করে চলেছেন, তখনই বোঝা যায় যে একটা জীবনের মূল্য ঠিক কতটা। আর তখনই একটা ব্যাপার চোখের সামনে পরিষ্কার হয়ে যায়, হেলথ ইজ ওয়েলথ। তো রেডিও বাংলা নেট ডট কমে আজকে ইচ্ছে ডানার আড্ডার আসরে আমি গৌরব আপনার সঙ্গে শেয়ার করছি এরকমই কিছু কথা, যার পরে আমার জাস্ট একটা কথাই মনে হয়েছে, হেলথ ইজ ওয়েলথ। যেমন ধরুন আমার এক বন্ধুর কথা আপনার সঙ্গে শেয়ার করতে চাই, ও খুব ভালো ফুটবল খেলতো জানেন, হঠাৎ করে একটা চলন্ত ট্রেন থেকে দুর্ঘটনাবশত পড়ে যায়, 52 দিন কোমায় ছিল আর প্রায় বছর দুয়েক ঠিক করে হাঁটতে পারেনি। আলটিমেটলি এত বাধাবিঘ্ন পেরিয়ে সে অবশেষে মাঠে ফিরেছে, যদিও এখনও ঠিকঠাক ওরকম খেলতে পারছে না, কিন্তু আই এম শিওর যে কিছুদিন পরে ও তার লস্ট টাচটাও ফিরে পাবে। আর ওর এই অবর্ণনীয় লড়াই দেখার পরে আমার জাস্ট একটা কথাই মনে হয়েছে বারবার, যে স্বাস্থ্যই আসল সম্পদ, হেলথ ইজ ওয়েলথ। তো এরকমই আরও একটি ঘটনা আপনার জন্য ওয়েট করবে একটা ছোট্ট ব্রেকের ও প্রান্তে, সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরবাসী মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে
3: মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in.
0: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. We're us at 2026 at the iconic Chiswick Town Hall. A celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.
4: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
5: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
4: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcenter.co.uk.
0: Radio partner, radiobanglanet.com.
6: Shunchen, radiobanglanet.com. Banglar Gaan, Bangalir Pran.

প্রেম এবং স্বাস্থ্য দুটোই প্রচণ্ড ইন্টার রিলেটেড। মানে প্রেম করলে মনও ভালো থাকে আবার স্বাস্থ্যও ভালো থাকে, কিন্তু প্রবলেমটা হয় কোনো দিক থেকে লেঙ্গি খেলে। মানে কেউ লেঙ্গি খেয়ে যদি প্রেমের ময়দানে পড়ে যান তাহলে শুরু হয়ে যায় স্বাস্থ্যের ওপর অত্যাচার। অনেক ক্ষেত্রেই দেখেছি ব্যাপারটা। কিন্তু একটা কথা বারবার মনে হয়েছে জানেন, এই সমস্ত ব্যাপার স্যাপার দেখে, যে যেটা কাটার সেটা তো কেটেই গেছে, তার জন্য স্বাস্থ্যকে অহেতুক কষ্ট দিয়ে কি হবে বলুন তো? ব্যাপারটা তো আর জমে যাবে না, কাজেই কি দরকার। আর একটা ব্যাপার তখনই মনে হয় বারবার, যে স্বাস্থ্যকে অতটা অবহেলা করতে নেই, কারণ অ্যাকচুয়ালি স্বাস্থ্যই তো সম্পদ, হেলথ ইজ ওয়েলথ। আর এই স্বাস্থ্য যদি বিগড়ে যায় তাহলে প্রেম প্রীতি ভালোবাসা কোনো কিছুই আর কাজ করবে না, জানেন তো, অত্যন্ত রূঢ় বাস্তবটা বললাম। কাজেই বলছিলাম যে স্বাস্থ্যের উপর একটু যত্নবান হন, আর প্রেম টেকার হলে এমনিতেই টিকে যাবে, কিন্তু স্বাস্থ্যকে সেজন্য ওই হানিটা করবেন না। কারণ ওই যে কথাটা বললাম, হেলথ ইজ ওয়েলথ। তো হেলথ ইজ ওয়েলথকে নিয়েই আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট .com।

এখনো কলম্বাস দিনগুলো ভেঙে ভেঙে চলছে, আমেরিকা আমেরিকায় মোমবাতি সে বড় হয়ে বলছে, উইলসন জনসন হাতে নিয়ে মেগাটন কি ভাবছে ভিয়েতনাম। এখনো কলম্বাস দিনগুলো ভেঙে ভেঙে চলছে, আমেরিকা আমেরিকায় মোমবাতি সে বরফে গলছে, এদিকে ট্রাউট মাছে ভরে গেল বিপাশা জেলা, কৃষি ব্যাপার বেশ কৃষি, আমি আগন্তুক।

মাঝখানে গোটা দুই স্টেডিয়ামে ফুটবল নেই, সাহারার দুপুরেতে কেন গায়ে কম্বল নেই?

0: ঢোকে গে লিপস্টিক কোন ফাঁকে কোথায় যে লাগছে, দুজোড়া দুষ্ট চোখ লক্ষ্মীটি হয়ে রাত জাগছে। এতদিনে বনলতা ভুলে গেছে কোথায় ছিলাম, হিয়ার আই অ্যাম, আমি আগন্তুক, আমি বার্তা দিলাম, কঠিন অঙ্ক এক কষ্টে দিলাম। এ প্লাস বি হোল না এ প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু কল ইট স্কোয়ার।
1: শুনছেন রেডিও বাংলানেট.কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

0: চলবেই, দাগ দাগ দাগ দাগ চলবেই, শুধু কলজেটা যাও ভাঙাতে, কিছু মিলবে না এত রত্রি, শুধু কলজেটা যাও ভাঙাতে, কিছু মিলবে না এত রত্রি, সব সত্যি এই দুনিয়ায় ভাই সবই হয়, ভাই সবই হয়, সব সত্যি, সব সত্যি এই দুনিয়ায় ভাই সবই হয়, ভাই সবই হয়, সব সত্যি, সব সত্যি।
1: কিছু কিছু জিনিস আছে যেগুলো কিনা আমরা একটু অ্যাভয়েড করেই চলি, মানে সেগুলো খুব একটা খাই না আর কি। যেমন ধরুন মিষ্টি, যেমন ধরুন চকলেট। আবার শরীরে যদি ফ্যাট জমে যায় তাহলে তো একদম গন্ডগোলিয়াস কেস আর কি। কিন্তু একটা ব্যাপার জানলে অবাক হবেন যে মিষ্টি কিংবা চকলেট, স্পেশালি চকলেটের কিন্তু মন ভালো করে দেওয়ার একটা অদ্ভুত ক্ষমতা আছে। আর যে ফ্যাট ব্যাপারটা, শরীরে যে চর্বি, সেই চর্বি যে সবসময় ক্ষতিকর তা কিন্তু নয়, অনেক সময় শরীরে উপস্থিত চর্বি কিন্তু অনেক ভালো ভালো কাজও করে। কাজেই ওই চর্বি জমছে একটা লেভেল পর্যন্ত ভয় পাবেন না, সেটা আপনার স্বাস্থ্যের জন্যই ভালো। আর এই ব্যাপারটাই কিন্তু জমে যাবে একটি ব্যাপার তৈরি করতে, সেটা হলো স্বাস্থ্যই সম্পদ, হেলথ ইজ ওয়েলথ। তো রেডিও বাংলা ডট কমে আজকে ইচ্ছে ডানার আড্ডার আসরে আমি গৌরব আপনার সঙ্গে শেয়ার করলাম কিছু কথা, কিছু ঘটনা, যার পরে আমার জাস্ট একটা কথাই বলতে ইচ্ছে করেছে যে হেলথ ইজ ওয়েলথ। এই হেলথ ইজ ওয়েলথকে নিয়েই আমাদের আড্ডাটা জারি ছিল। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলা নেট ডট কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম। টাটা।

রেডিও বাংলানেই ডট কমে আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান্ধুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতো কিন্তু আজকে এক ঘন্টার গান্ধুরিয়ার আড্ডা শুরু হয়েছে, যেখানে অবশ্যই আমরা পুরনো দিনের কিছু কথা বলি, নতুন দিনের কিছু কথা বলি, আমাদের চলতি ফিরতি জীবনের কিছু কথা বলি, এইভাবেই আমাদের আড্ডা চলে। এবং অবশ্যই সেই কথার মাঝে বা গল্পের মাঝে ভালো ভালো গানও থাকে, তাই সেই দিকেই অবশ্যই আমরা কানও দেবো। আড্ডায় ফিরবো কিন্তু একটা ছোট গানের ব্রেকের ওপারে।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে .com এ মন যখন নিরুদ্দেশ।

radiobanglani.com এ আজকে গয়না নিয়ে কথা বলবো। গয়না এই কালার সেকাল। গয়না পড়তে কিন্তু আমরা সবাই মোটামুটি ভালোবাসি, কেউ অল্প স্বল্প বা কেউ ভারী, কেউ জড়োয়া সেট বা কেউ হালকা পেন্ডেন্ট। কিন্তু এই যে গয়না আমাদের শিল্প সংস্কৃতি, আমাদের যে স্বভাব বা হচ্ছে আমাদের পছন্দ, আমাদের ফ্যাশন দুনিয়ার যে হাল চেঞ্জ হচ্ছে, সব কিছু আস্তে আস্তে বয়ে নিয়ে যাচ্ছে। ঠিক সেই রকমই গয়নার এ কালার সেকালও আছে। আগেকার দিনের গয়নার সাথে এখনকার দিনের গয়নার আকাশ পাতাল তফাত। আর শুধুমাত্র সোনার উপর গয়না না, সব কিছু মিলিয়ে ফিরছি আর শুনছেন রেডিও বাংলানে.com মন চক্ষু নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

radiobanglani.com এ আজকে গয়নার একাল আর সেকাল নিয়ে যখন কথা বলছি, আগেকার দিনের গয়না মানে কিন্তু একটাই কথা, সেটা হচ্ছে সোনা বা রূপোর গয়না। খুব বেশি ইউজ করা হতো না রূপো, কিন্তু সোনাটা অনেক বেশি পরিমাণে ইউজ করা হতো। সোনা গয়না মানে শুভ, এবং অবশ্যই শুভ কাজে সোনা রূপো দুটোই খুব পরিমাণে কাজে লাগে এবং পুজোর ক্ষেত্রেও ব্যবহার করা হয়। আর যদি আমি একালের কথা বলি, অর্থাৎ মডার্নাইজ যখন হয়েছে তখন অবশ্যই অতটা ভারী হয়নি, গয়নাগুলো অনেকটাই স্লিক ডিজাইনের ওপর করা হয়েছে। এছাড়াও কিন্তু আমরা অনেক ধরনের মানে ধাতুর গয়না কিন্তু পরতে শিখে গেছি, কাপড়ের গয়না, পোড়ামাটির গয়না, তারপরে রঙিন সুতো দিয়ে যে গয়নাগুলো তৈরি হয় সেই গয়নাগুলো কিন্তু আমরা পরতে শিখে গেছি। আর আগেকার দিনে গয়না মানে ছিল মসৃণ হবে, কারুকার্য নিখুঁত হবে, কিন্তু এখনকার দিনের একটু অগোছালো, অক্সিডাইজ যেমন হয়, বা ধরি আমরা যদি একটু রঙিন সুতোর যে কাজগুলো হয় বা পোড়ামাটির কাজগুলো হয় সেগুলো তো খুবই মসৃণ হয় না, সোনার উপর মতো নিখুঁত কাজ হয় না, সেই অগোছালোই কিন্তু এখন ফ্যাশনে ভীষণভাবে ইন।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে
4: শুনছেন রেডিও বাংলা নেট .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

একাল নাকি সেকাল, গয়নার মধ্যে থেকে আপনি কোনটাকে চুজ করবেন সেটা তো অবশ্যই আমাকে জানাতে হবে গান্ধরিয়া রাটার মাধ্যমে। কিন্তু আপনাকে যদি বলি যে ভারী গয়না বেশি পছন্দ নাকি স্লিক ডিজাইন, বা ধরুন আপনি কোনটায় বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন, রূপোর গয়না নাকি সোনার গয়না, এখন কিন্তু অনেকেই ট্রেন্ড ভাঙছেন, বিয়ের সময় সোনার গয়না না পরে পুরোটাই রূপোয় সাজছেন। রূপোর গয়না বলতে আমার একটা কথা মনে হলো, যেহেতু ছোটবেলায় আমি ওড়িশি নাচ শিখতাম, সেইখানে কিন্তু কোনো রকম সোনার গয়না ব্যবহার করা হতো না, সবটাই রূপোর গয়না, অর্থাৎ রূপোলি রঙের গয়না কিন্তু ব্যবহার করা হয় ওড়িশি নাচে। উড়িষ্যার যারা পুজো করতেন, সেই মন্দিরে যারা পুজো করতেন, সেই সব মহিলারা এই রকম সাজে ভগবানকে কী বলবো প্রসন্ন করতেন, বা হচ্ছে তার পূজার মাধ্যমে প্রসন্ন করতেন, তাদের নাচের মাধ্যমে অর্ঘ্য দিতেন, এটাই মনে করা হতো। তো গয়নার প্রসঙ্গ আসলো বলেই কথাটা বললাম। তো আমার কাছে রূপোর গয়নাটা একটু হলেও বেশি স্পেশাল, আপনার কাছে কি সেটাই জানতে চাইবো। আর আপাতত একটা ছোট গানের ব্রেক নিয়ে ফিরছি, শুনছেন রেডিও বাংলানিউজ.com মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। We'll be right back.

ভালোই হয় যখন আমরা পুরনো কিছু ভেঙে নতুনের দিকে খোঁজ দিই। দেখুন, আমরা যখন সোনার রূপোর গয়না নিতাম, সেখানে কিন্তু একটা আর্থিক টানের কথাও আসতো। অনেকের বাড়িই আছে যারা আর্থিকভাবে সেরকম কি বলবো ফিট না, বা আর্থিকভাবে তারা অনেকটাই দুর্বল। সেক্ষেত্রে আমার মনে হয় জোর করে নিজেকে কষ্ট দিয়ে মেয়ের বিয়ে দেওয়া বা আত্মীয় স্বজনকে বিয়েতে গিফট করা, সেটা ভীষণ কষ্টকর। কিন্তু একটা সোনার উপর গয়না, সেখান থেকে যদি কেউ মানে সোনার গয়নাটা ভেঙেই যদি আমি বলছি যে রূপোর গয়নার এই ট্রেনটাকে ধরা হয়, তাহলে কিন্তু বেশ অন্যরকম। তাছাড়াও বিয়ে বাড়িতে কিন্তু আমরা একটু অন্য ধরনের জিনিস পড়তে পাচ্ছি। আবার যদি একটু স্বাস্থ্য সচেতন হই, যেমন আমারই ভীষণভাবে অ্যালার্জি আছে ধাতুতে, আপনি যদি অনেক স্বাস্থ্য সচেতন হই, যেমন আমারই ভীষণভাবে অ্যালার্জি আছে ধাতুতে, আপনি যদি অনেক সময় অক্সিডাইজ গয়না পরে বৃষ্টিতে ভেজে

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো আজ একটু থিয়েটার নিয়ে কথা বলবো আপনাদের সঙ্গে। আসলে ভালো নাটক ভালোভাবে করতে চাই এমনটাই কিন্তু বলেছিলেন শম্ভু মিত্র। তার কথাতেই স্পষ্ট তিনি নাটককে শিল্পের স্তরে উন্নীত করতে চান। এটা তিনি করেছিলেন মূলত ধ্রুপদী নাটককে আশ্রয় করে, একদিকে রবীন্দ্রনাথ আরেকদিকে ইউরোপের ধ্রুপদী নাটক। এইভাবে শুরু হয়েছিল শম্ভু মিত্রের স্বাধীন নাট্যচর্চা। বস্তুতপক্ষে বাংলা থিয়েটারে আধুনিক পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে পথিকৃত ছিলেন আরেকজন, গিরিশচন্দ্র ঘোষ। মনে রাখতে হবে থিয়েটার বস্তুটা এদেশে এসেছিল ইউরোপ থেকে। তার আগে বাংলায় ছিল যাত্রা, মাঁচালি, কবিগান কিংবা কীর্তনের দীর্ঘ ঐতিহ্য। তো গিরিশ ঘোষ যখন থিয়েটার করতে এলেন তখন তাঁর সম্ভাব্য দর্শকরা এই যাত্রা, পাঁচালি, কবিগানের ঐতিহ্যে অভ্যস্ত ছিলেন। গিরিশ ঘোষ নিজেও ছিলেন এই ঐতিহ্যে লালিত, নাট্যজগতে যাত্রা পাঁচালি কবিগানের প্রতিনিধি। অন্যদিকে পেশাদার নাট্য পরিচালক হিসেবে ইউরোপীয় থিয়েটারের ধ্যান ধারণা ও প্রয়োগ কৌশল সম্বন্ধে উদাসীন থাকা তার পক্ষে অসম্ভব ছিল। ফলত গিরিশ ঘোষের সারা জীবনের নাট্য সাধনার প্রধান দিক ছিল কীভাবে থিয়েটারেও যাত্রার সংমিশ্রণে এক নতুন ধারার নাট্য আঙ্গিক সৃষ্টি করা যায়, কীভাবে নাটকের প্রকাশভঙ্গিতে দৈশ্য রীতি ও ইউরোপীয় রীতির মেলবন্ধনে নাটকের বক্তব্যকে সহজ বদ্ধভাবে দর্শকদের কাছে পৌঁছে দেওয়া যায়। এমনটাই আমি যতটুকু পড়েছি শঙ্করশীলের একটা প্রতিবেদন থেকে। আজ থিয়েটার নিয়ে কথা হবে আপনাদের সঙ্গে এবং শেয়ার করব কিছু বিখ্যাত কথা যেগুলো আমরা প্রতি মুহূর্তে সমৃদ্ধ হই। সঙ্গে থাকুন, আমরা ফিরব কয়েকটা গানের পর আজকের এই বিশেষ আড্ডা থিয়েটারের কথা নিয়ে। সঙ্গে থাকুন।

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajaparadesi.labdesi.in.
3: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. We're us at 2026 at the iconic Chiswick Town Hall. A celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.
4: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
5: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
4: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
6: Radio partner, radiobanglanet.com.
7: শুনছেন রেডিও বাংলানেট.কম, বাংলার গান বাঙালির প্রাণ।

আপনি শুনছেন radiobanglanet.com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম কয়েকটা গানের পর আজকের এই বিশেষ আড্ডা এবং সমৃদ্ধ হওয়ার আড্ডা থিয়েটার নিয়ে। আসলে অভিনয়ের ক্ষেত্রে সৌম্যমিত্র একটি নতুন ধারার প্রবর্তন করেছিলেন। তার প্রধান দিক হল অভিনেতা আগে চরিত্রটির সামাজিক অবস্থান ও ব্যক্তিত্বের খুঁটিনাটি বিশ্লেষণ করবেন, তারপর সেই অনুযায়ী উচ্চারণের শুদ্ধতা, চরিত্রানুযায়ী কণ্ঠস্বরের ওঠানামা, হাঁটা চলা, শরীরী ভাষা প্রভৃতি সব ঠিক করবেন। এ বিষয়ে খালেদ চৌধুরীর প্রত্যক্ষ অভিজ্ঞতা উল্লেখযোগ্য। কি বলছেন, সৌম্যমিত্র একটা চরিত্র ধরে বিশ্লেষণ করতেন, তার অবস্থান বোঝাতেন, আর সেই অনুযায়ী তার সংলাপ কীভাবে বলতে হবে, উচ্চারণ করতে হবে, কখন দাঁড়াতে হবে, কখন বসতে হবে, কখন বসতে হবে এবং দাঁড়াতে হবে, দুটো চরিত্রের সম্পর্ক, টেনশন, সম্বন্ধে অবহিত করে সেই অনুযায়ী সংলাপের পর্দা স্থির করে সংলাপের গতিতে সাংগীতিকতা আনার চেষ্টা করতেন, অথবা বসা দাঁড়ানো চলাফেরার মধ্যে চিত্রকল্পের সৃষ্টি করার প্রয়াস করতেন। এবং সৌম্যমিত্র বলতেন যে সাহিত্যের ভাষ্য আর থিয়েটারের কার্য এক জিনিস নয়। থিয়েটারের কাব্য কাকে বলে, সেটা তিনি দেখিয়ে গেছেন একটার পর একটা নাটকে। আবার আরেক দিকে যদি আমরা ভাবি, অধিকাংশ অভিনেতার অভিনয়ের একটা নিজস্ব ধাঁচ থাকে, বেসিক প্যাটার্ন থাকে, ম্যানারিজম থাকে, সেগুলো কখনো সচেতনভাবে কখনো অজান্তে তাদের অভিনয়ের মধ্যে চলে আসে। তো অভিনীত চরিত্রের ওপরে আরোপিত হয় অভিনেতার নিজস্ব ঝোঁকগুলি। অজিতেশ বন্দ্যোপাধ্যায় সম্ভবত সে যুগের একমাত্র অভিনেতা যিনি কখনো অভিনয়ের বৈশিষ্ট্য অনুযায়ী তার অভিনয়ের ধরন, কণ্ঠস্বর, বাচনভঙ্গি, দৃষ্টি, হাঁটা চলা, শরীরী ভাষা ইত্যাদি সব কিছু পাল্টে গেছে। চরিত্রের সামাজিক অবস্থান ও ব্যক্তিগত বৈশিষ্ট্য অনুযায়ী অভিনয়ের ধরন পাল্টাবে, এটা নতুন কিছু নয়। কিন্তু অজিতেশ বন্দ্যোপাধ্যায় খেলার এক একটি ভিন্নধর্মী চরিত্রের অভিনয়ের মধ্য দিয়ে এক একজন আলাদা মানুষ সৃষ্টি করতেন, সেটা বাংলা থিয়েটারে আর কেউ পারেননি। অবশ্যই প্রতিবেদন থেকে এটাও কিন্তু উঠে এসেছে। আমরা আরও কিছু সমৃদ্ধ হব শুনবো, কিন্তু তার আগে আমাদের জন্য অপেক্ষা করছে আবারও কয়েকটা গান। চলুন শুনি, তারপর ফিরে এসে আবারও আজকের এই আড্ডা থিয়েটার নিয়ে সঙ্গীত।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। তোমার

তো কথা হচ্ছে থিয়েটার নিয়ে। ফিরে এলাম কয়েকটা গানের পর আবারও আজকের এই বিশেষ আড্ডা, গান মুসাফিরে থিয়েটারের কথা। তো মনন ও চিন্তনের সঙ্গে থিয়েটারের একটা গভীর যোগসূত্র আছে। থিয়েটারের সবচেয়ে বড় দায় কি জানেন? সত্য প্রকাশের দায়। সত্যের মুখোমুখি হতে গেলে সৎসাহস লাগে। আর এইসব চিন্তা ও চেতনার পরিপ্রেক্ষিতে হরিমাধব মুখোপাধ্যায় কিংবা মায়া ঘোষ কিংবা রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, বিভাস চক্রবর্তী, অশোক মুখোপাধ্যায়, অরুণ মুখোপাধ্যায়, মোহিত চট্টোপাধ্যায়, মনোজ মিত্র, অসিত মুখোপাধ্যায়, অসিত বসুর থিয়েটারের অবদানের প্রসঙ্গ কিন্তু উত্থাপন করা দরকার। এরা যদি বাংলা থিয়েটারে কোনো অবদান না রাখতেন তাহলে এদেশের থিয়েটার কতখানি ক্ষতিগ্রস্ত হতো সেটাও কিন্তু বেশ ভাবার কথা। তো এইভাবে কিন্তু থিয়েটার প্রতি মুহূর্তে অস্থির সময়ের মধ্যে দিয়েও লড়াই চালিয়ে গেছে, যাচ্ছে এবং যাবে। উৎপলদত্ত প্রতিষ্ঠিত পিপলস লিটল থিয়েটারের সদস্য হিসেবে নাট্যজীবন শুরু করেছিলেন মায়া ঘোষ। ষাটের দশকে অজিতেশ বন্দ্যোপাধ্যায় প্রযোজিত সাঁওতাল বৃত্ত নাটকের জনপ্রিয় মুখ হয়ে উঠেছিলেন তিনি এবং মায়া ঘোষ নান্দিকার গঠনের পর দলের গুরুত্বপূর্ণ সদস্য। গ্রুপ থিয়েটারের আন্দোলনকে যারা এগিয়ে নিয়ে গেছেন তাদের মধ্যে অন্যতম। তো অবশ্যই আলোচনা করা দরকার রুদ্রপ্রসাদ সেনগুপ্তের কথা, কারণ গত শতকের বাংলা ও বাঙালি থিয়েটারের স্বীকৃত পুরুষ তিনি। লম্বা থিয়েটার সফর, রুদ্রপ্রসাদ সেনগুপ্তের সঙ্গে অভিন্ন নান্দিকার নাট্যদল। 1962 সালে ভালো করে ভালো নাটক করব এই অভিপ্রায় গণনাট্য সংঘের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে নান্দিকার। আর এই বিশ্বাস থেকে তাদের বিদেশি নাটকে রূপান্তরে নাট্য প্রযোজনার সূচনা। আর এর পুরোধা ছিলেন অজিতেশ বন্দ্যোপাধ্যায়, কেয়া চক্রবর্তী ও রুদ্রপ্রসাদ সেনগুপ্ত। তো সমস্ত ষাটের দশকে নান্দিকার ইপসেন, পিরান্দেল্লো, জেকব, ওয়েস্কার, ব্রেস্ট এদের নাটকের বঙ্গীকরণ করতেন বা করেছেন। একদিকে সৌম্য মিত্রের ধ্রুপদী নাট্যচর্চা, আর অন্যদিকে উৎপল দত্তের শ্রমজীবী মানুষের দায়বদ্ধতা। ঠিক নাটকের পাশাপাশি একেবারে মিঠো কথা, মিঠো সুর নিয়ে অজিতেশ বন্দ্যোপাধ্যায় বাঙালি নাট্যচর্চা যে নতুন ঢেউ তুললেন তাতে পরিপূরক ছিলেন রুদ্রপ্রসাদ সেনগুপ্ত। আমাদের আড্ডা জারি থাকবে, সঙ্গে থাকুন। ফিরে আসছি কয়েকটি গানের পর আবারও আজকের এই বিশেষ আড্ডা থিয়েটার নিয়ে।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভায়নীর সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনারাই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনারাইজ। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th your heart has a destination. We're us at 2026 at the iconic Chiswick Town Hall, a celebration where heritage comes alive, where music touches soul and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, Radio Bangladesh.
5: পিছু পিছুরি করে কাছে এলাম, কানে কানে ভালো।

0: কেন।
1: তো ফিরে এলাম কয়েকটা গানের পর আজকের এই বিশেষ আড্ডা থিয়েটারের কথা নিয়ে, গান মুসাফিরের সৌভিক। তো ঠিক গত বছর একটি নাট্যদল 51 বছর সগর্বে টিকে আছে, তার দর্শকদের বিশিষ্ট প্রযোজনা উপহার দিয়ে চলেছে। আর এটা কিন্তু কম শ্লাঘার কথা নয়, কারণ চেতনা, এই চেতনার অধিকর্তা নাটককার, নির্দেশক, অভিনেতা ও সংগঠক অরুণ মুখোপাধ্যায়। চেতনা প্রতিষ্ঠিত 1972 সালে, প্রথম নাটক মারিচ সংবাদ। 1970 থেকে 1971 সালে এখানকার টালমাটাল রাজনৈতিক অবস্থায় সাংস্কৃতিক কাজকর্ম প্রতিহত হচ্ছিল বারবার, তাই দল তৈরি, নাটক করার চিন্তা, চেতনার জন্ম। তারপর ভালো মানুষের পালা, স্পার্টাকাস, মারিচ সংবাদ খুব জনপ্রিয়। অজস্র 1977 সালে জগন্নাথ, ডিউ সুনের এ ট্রু স্টোরি অফ এ কিউ, গল্প অবলম্বনে লেখা। মানুষ অনেক সময় অ্যাকিউজম বা মেক বিলিভের জগতে বাস করে। ব্রিটিশ শাসন থেকে আমাদের মনের মধ্যে প্রবণতা যে নেই তা নয়, কারণ সন্ত্রাসবাদী আন্দোলনের পটভূমিতে জগন্নাথ লেখা। আর এই নাটকের নতুনত্ব ছিল আঙ্গিকে এবং অভিনয়ে, ছিল মাইম অ্যাক্টিং, ছিল ফিজিক্যাল অ্যাক্টিং, খুব জনপ্রিয় নাটক। এরপর ভালো মানুষের পালা, ব্রেস্টের নাটকে একই চরিত্র পুরুষ ও নারী হিসেবে মঞ্চে আসে। তারপর ধরুন কলকাতার হ্যামলেট, অসিত বসুর বিখ্যাত সৃষ্টিকর্ম। 70-এর দশকের সূচনায় ভয়ঙ্কর দিনগুলিতে নৃশংসভাবে খুন হয়েছিলেন থিয়েটার ওয়ার্কশপের অন্যতম প্রতিষ্ঠাতা সত্যেন মিত্র। আর ওই হত্যা তাকেও এই নাটক লিখতে বাধ্য করেছিল, কিন্তু বিভিন্ন কারণে, বিশেষত সাংগঠনিক জটিলতায় অসিত বসু খড়িমাটির গণ্ডি প্রযোজনায় আসে, CPAT ছেড়ে দেন। কলকাতার হ্যামলেট থেকে নিজস্ব মঞ্চভাষা, এবং তারপর প্রকারগণ আঙ্গিক যেন খুঁজে পান, এবং তার লেখা চুয়ার বিদ্রোহের পটভূমিকায় 1799 নাচ, গান, যুদ্ধ, হেমাঙ্গ বিশ্বাসের দেব মিউজিক সব মিলে দর্শকদের মন জয় করেছিল। তার প্রযোজনায় তিনি মঞ্চের সমান্তরাল তলের সঙ্গে প্রসেনিয়ামের লম্ব তলটাকে নানাভাবে ব্যবহার করতেন। এতে মঞ্চের সমস্ত দিকে, সমস্ত স্তরে দর্শকদের দৃষ্টি ফেলানো যায়, তাদের চোখ খুঁজতে থাকে মঞ্চের একোণ থেকে ওকোণ, উপরিতল থেকে পাটাতন, আবেগে ভেসে যাওয়ার থেকে যৌক্তিকতার সঙ্গে দর্শক তার নাটক বিচার করুক, এটা তার আবেদন বা বলা যেতে পারে চাহিদা। তো নাটকে অভিনয় যেসব জিনিস প্রয়োজন হয় সব হাতে করে নিতে পছন্দ তার, তার মুকুট, লোহার নূপুর, রডের গোলাপ, হুকুমনামা, এইসব নাটকে আছে তার প্রয়োগ তত্ত্বের নির্দেশন। থিয়েটারকে প্রতি মুহূর্তে নতুন করে পেতে চেয়েছেন, যাত্রা, টিভি, সিনেমায় কাজ করেছেন বলে, কিন্তু মূল ভালোবাসা থিয়েটার এবং থিয়েটার, তাই থিয়েটার পরিক্রমা, ওয়ার্কশপ থিয়েটার, থিয়েটার ফ্রন্ট, যাজ্ঞিক, থিয়েটার ক্যাম্প সর্বত্র তার যাতায়াত ছিল। সঙ্গে থাকুন, ফিরব আবারও থিয়েটারের কথা নিয়ে।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানে.com এ। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম আবারও কয়েকটা গানের পর আজকের এই বিশেষ সারটা থিয়েটারের কথা নিয়ে। তো দেখতে দেখতে আমরা কিন্তু সময়ের একদম শেষ দিকে, কেমন লাগলো এই শো শেষের পর অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না 4475039657 12। তো শেষ করব তাদের নাম দিয়ে, শম্ভু মিত্র, উৎপল দত্ত, অজিতেশ বন্দ্যোপাধ্যায়, হরিমাধব মুখোপাধ্যায়, মায়া ঘোষ, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, স্বাতিলেখা সেনগুপ্ত, বিভাস চক্রবর্তী, অশোক মুখোপাধ্যায়, অরুণ মুখোপাধ্যায়, মোহিত চট্টোপাধ্যায়, মনোজ মিত্র, অসিত মুখোপাধ্যায়, অসিত বসু, ছন্দা চট্টোপাধ্যায়, তারপর ধরুন আরও আরও, যদি হিসেব করি তাহলে কিন্তু এ তালিকা শেষ হবে না। আর এভাবেই কিন্তু কখনো মেঘনাথ ভট্টাচার্য, কখনো চন্দন সেন, কখনো দ্বিজেন বন্দ্যোপাধ্যায়, কখনো সোহাগ সেন, কখনো রমাপ্রসাদ মনিক, কখনো দেবেশ রায়চৌধুরী, আবার কখনো দেবশঙ্কর হালদার, আবার কখনো সেজুতি মুখোপাধ্যায়, কিংবা এই সময় দাঁড়িয়েও যেভাবে তীর্থঙ্কর চন্দ্র, প্রাত্য বসু, উজ্জ্বল চট্টোপাধ্যায়, কিংবা আমরা যদি ধরে নিই কৌশিক সেন, অর্পিতা ঘোষ, সুমন মুখোপাধ্যায়, দেবেশ চট্টোপাধ্যায়, বিপ্লব বন্দ্যোপাধ্যায়, কৌশিক চট্টোপাধ্যায়, সীমা মুখোপাধ্যায়, থামতে হবে আমাদের, কারণ এভাবেই আমাদের যাত্রা জারি থাকবে। থামবো আমরা নাম উচ্চারণ করে, কিন্তু কর্মে তাদের আরও এগিয়ে নিয়ে যাবে থিয়েটারকে। আরও আরও আরও আরও প্রচুর মানুষ আছেন যারা প্রতিদিন থিয়েটারে জুড়ে থাকেন, পরিশ্রম করছেন, এগিয়ে নিয়ে চলেছেন থিয়েটারকে। তাদের সকলকে রেডিও বাংলাদেশ .com-এর পক্ষ থেকে প্রণাম, শ্রদ্ধা এবং সালাম। থিয়েটার বাঁচুক, শিল্পী বাঁচুক, ভালো থাকুন। দেখা হবে সোমবার ঠিক এই সময় গান মুসাফিরে সৌভিকের সঙ্গে।

আজ একবার টাইম ট্রাভেল করে ছোটবেলার পুজোর দিনগুলো হারিয়ে যাব। ছোটবেলার পুজোর দিনগুলো সত্যি ভারী মজার ছিল। এমন কিছু কাজ আমরা করতাম বা এমন কিছু জিনিস কিনতাম যেগুলোর জন্য কিন্তু বাড়িতে বেজায় বকা খেতাম, কিন্তু সেইগুলো কেনার জন্য বায়নাটা আমাদের কোনোদিনই কম হতো না সেই সময়। আমি জানি এই কথাটা শুনে আপনিও ছোটবেলার মেমোরিজগুলো রিকল করতে শুরু করেছেন। আমি চাই সেই ঘটনাগুলো আপনি আমার সঙ্গে শেয়ার করুন, আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা তো আপনার জানাই আছে, +447503965712। চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দিন, কিংবা আমাদের ফেসবুক পেজেও আমাকে জানাতে পারেন। আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট। চটপট আমাকে জানিয়ে দিন, এমন কি জিনিস যেটা না হলে আপনার ছোটবেলার পুজোর দিনগুলো বেজা ইনকমপ্লিট ছিল, যেইটা হয়তো এখনকার দিনের শপিং লিস্ট কিংবা অ্যাডটু কার্টে থাকে না। শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলা নেট .com এ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও।

0: এসে ফেলেছি তোমায়।
1: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, টাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

ফিরে এলাম তিনটে গানের পরে। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ, আজকে কথা হচ্ছে ছোটোবেলার পুজোর দিনগুলো নিয়ে। কারণ ছোটোবেলার পুজোর দিনগুলো বেজায় ইন্টারেস্টিং ছিল। আমি জানি আপনারাও ছোটোবেলার পুজোর দিনগুলো ভারী মজা করে কেটেছে। ছোটোবেলার পুজো মানে শপিং লিস্টে ক্যাব বন্ধ কেনা ছিল বাধ্যতামূলক। মানে আমি সত্যি জানি না যে ছোটোবেলায় যখন আমরা ছোটো ছিলাম তখন আমরা ক্যাব বন্ধুটা কী পারপাসে কিনতাম, বা ছোটোবেলার পুজোর সময় ক্যাব বন্ধু ফাটানোর সেই যে ক্রেজটা সেই সময় আমাদের সবার মধ্যে কেন ছিল। এখন হয়তো আমি খুব একটা কাউকে দেখি না ক্যাব বন্ধুক কেনার সেই ক্রেজটা বা সেই ইচ্ছেটা। সময়ের সাথে সাথে কিছু কিছু জিনিস সত্যি হারিয়ে যায়। আমি জানি আপনিও প্রচুর ক্যাব বন্ধুক ফাটিয়েছেন এবং প্রচুর মজা করেছেন ছোটোবেলার পুজোর দিনগুলো। সবটাই আমাকে জানান, আমাকে হোয়াটসঅ্যাপ করুন +447503965712। নিচ্ছি একটা গানের বিরতি, ফিরে এসে আবার আড্ডা মারব। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাঙালি ডট কমে। মন যখন নির্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নাও সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদ জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও banglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
4: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
5: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
4: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
1: Radio partner, radiobanglanet.com.

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানে ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আজকে আমরা আড্ডা দিচ্ছি ছোটবেলার পুজো নিয়ে, মানে পুজোর দিনগুলো আমরা কিভাবে কাটিয়েছি ছোটবেলায় সেই সব নিয়ে। আচ্ছা, মনে আছে যখন আমরা শপিং করতে যেতাম তখন, মানে যে দোকানে আমরা যেতাম সেখানে জামার বক্স দিতেন, জামা কেনার সঙ্গে সেই বক্সটা আমাদের দিতেন এবং সেই বক্স থেকেই জামাটা বের করে আমাদের দেখাতেন। সেটা না ভারী মজার ছিল, মানে সেই জামার বক্স দেখে মনে হতো যে কত শপিং করেছি। আর সেই সময় 14-15টা জামা হতো আমাদের, মানে প্রচুর জামা হতো। এখন হয়তো আস্তে আস্তে সেই সংখ্যাটাও কমে গেছে এবং সেই বক্সটাও ভ্যানিশ হয়ে গেছে। মানে আপনারও কি এরকম জামার বক্স প্রচুর জমতো, বা আলমারিতে জামা রাখার জায়গার থেকেও বক্সের জন্য আলমারি আপনার জ্যাম হয়ে যেত, সেটা কি হতো? তাহলে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ করে জানান +447503965712 তে। ফিরছি আরও কয়েকটা গানের পরে, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন চাকুন নির্দেশ।

0: ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services Enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আজ আমরা আড্ডা মারছি ছোটবেলার পুজোর দিনগুলো নিয়ে। ছোটবেলার পুজো বলতে আমার মনে পড়ে যায় আমার বাড়িতে পুজো হয়, এবং যেহেতু ছোটবেলায় পুজোর সময় বাড়িতে সবাই আসতেন, আমরা পুজো শেষে যখন প্রত্যেক দিনের পুজো হয়ে যেত তখন সব ভাই বোনরা মিলে প্যান্ডেলে বসে গোল করে আড্ডা মারতাম, মানে যেটাকে বলে গোল টেবিল বৈঠক। প্রচুর আড্ডা দিতাম, নাচের কম্পিটিশন হতো, ঢাক বাজানোর কম্পিটিশন হতো, গানের কম্পিটিশন হতো, কেউ আবৃত্তি বলতো, আমি অ্যাঙ্কারিং করতাম মোস্ট অফ দ্য টাইম, ডান্সও করতাম, এবং এই অনুষ্ঠানের শেষে সবাইকে প্রাইজ দেওয়া হতো। তো ছোটবেলার পুজোর দিনগুলো একটু ভিন্ন স্বাদের ছিল এবং আনন্দ ছিল। তখন হয়তো ইন্টারনেট ছিল না, সোশ্যাল মিডিয়া ছিল না, কিন্তু মজাটা পুরো দমে ছিল। আমি জানি আপনারও এরকম একটা গল্প নিশ্চয়ই আছে, চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান +1 4 7 5 0 3 9 6 5 7 1 2। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে, মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানিউজ.কম এ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। সত্যি ছোটবেলাটা কেমন যেন একটা হুশ করে কেটে যায়, তেমনই প্রত্যেক দিন একটা ঘন্টা যে কীভাবে কেটে যায় সেটা আমিও বুঝতে পারি না। সময় একেবারে শেষের দিকে, তবে আপনার সঙ্গে আরও একটা ঘটনা শেয়ার করি। ছোটবেলায় বাড়ির প্যান্ডেলের জন্য যখন বাঁশ আসতো বেশ মজা লাগত। তখন কি আর জানতাম যে সেই বাঁশগুলোই বড়বেলায় এমন বাঁশ দেবে যে জীবনটা একেবারে

আলাদা হয়ে যাবে। যাই হোক, তো যখন প্যান্ডেলটা হতো, সেই প্যান্ডেলের বাঁশগুলো যখন বাঁধা হতো, সেই বাঁশগুলোর ওপর আমরা খেলতাম এবং প্রচণ্ড লাফালাফি, মারপিট, সব কিছু ওর ওপর বসে আড্ডা দিতাম। মানে বলা যেতে পারে বাঁশটার ওপর আমরা অত্যাচার করেছি লিটারেলি। সেই বাঁশগুলোই এখন রিভেঞ্জ নিচ্ছে হয়তো, ওই জন্যই আমাদের পিছনটা ছাড়ছে না। যাই হোক, এই ছিল আজকের আড্ডা, আজকের গল্প, সময় একেবারেই শেষ। ছোটোবেলার কথা বলতে বলতে সময় কখন যে পেরিয়ে যায় সত্যি বোঝা যায় না। আজ তবে এইটুকুই, কালকে আবার আড্ডা হবে, কথা হবে। শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানে .com এ। মন যখন

মোদের গরম, মোদের আশা, আমরি বাংলা ভাষা। আমরা বাঙালি, আমাদের মাতৃভাষা বাংলা। আমাদের মনের ভাব প্রকাশ করার জন্য আমরা ভাষা ব্যবহার করে থাকি। পৃথিবীতে বিভিন্ন মানুষের বিভিন্ন ভাষা, এবং সেই ভাষায় তারা কথা বলেন এবং নিজেদের ভাব প্রকাশ করেন। এই যে মনের ভাব প্রকাশ করা, তার জন্য কথা বলা, আর সেই জন্যই যে নানা রকমের ভাষা, আর সেই যে বিভিন্ন ভাষা, তার মধ্যে থেকেই উঠে আসে 10টি কমন ল্যাঙ্গুয়েজের তালিকা। বিশ্বের যে বেশিরভাগ মানুষ যেই 10টি ভাষা ব্যবহার করে থাকেন জাতীয় স্তরের যোগাযোগ রক্ষার জন্য, সেই ভাষাগুলিকে নিয়েই ভাষা বিজ্ঞানীরা 10টি ভাষার একটি তালিকা প্রকাশ করেছেন মোস্ট কমন ল্যাঙ্গুয়েজের। আর সেই তালিকায় নাম রয়েছে বাংলা ভাষার। বাঙালি হিসেবে সেটা সত্যি ভীষণ গর্বের। আমরা আজকে এই নানা রকমের ভাষা, আর তার মধ্যে অবশ্যই আমাদের সেই গর্বের ভাষা বাংলা ভাষা নিয়ে কথা বলবো। তবে এখন শুনব গান, ফিরে আসছি পরপর তিনটে গানের ওপারে। আমি অনামিকা, আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন রেডিও বাংলানেট.com। মন চক্ষণ নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আমাদের মনের ভাব প্রকাশের জন্য আমরা ভাষা ব্যবহার করে থাকি, আর সেখান থেকেই উঠে আসে নানা রকমের ভাষার কথা, আমাদের মাতৃভাষার কথা। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে ভাষার কথা বলছি, সমগ্র পৃথিবীতে মোট প্রচলিত ভাষার সংখ্যা কিন্তু 7,000-এরও বেশি। তবে এর মধ্যে বেশিরভাগ ভাষাই যেটা, সেটা হলো নির্দিষ্ট একটি জনগোষ্ঠী বা কোনো একটি অঞ্চলের মানুষের মধ্যেই ভাষাগুলো সীমাবদ্ধ থাকে। তবে জাতীয় স্তরের যোগাযোগ রক্ষার জন্য ব্যবহার করা হয় শুধুমাত্র কিছু সংখ্যক ভাষাকেই। বিশ্বের মোট জনসংখ্যার যে 88% মানুষ মূলত 10টি ভাষাই ব্যবহার করে থাকেন জাতীয় স্তরে যোগাযোগ রক্ষার জন্য। আর সেখান থেকেই ভাষা বিজ্ঞানীরা সবচাইতে কমন ল্যাঙ্গুয়েজের সেই 10টি ভাষার একটি তালিকা প্রকাশ করেছেন, আর সেখানেই রয়েছে বাংলা ভাষার নাম। বাঙালি হিসেবে সেটা সত্যি ভীষণ ভীষণ গর্বের। আর এই যে আমরা বাংলা ভাষার কথা বলছি, বাংলা ভাষা কিন্তু আমরা জানি যে আমাদের বাংলাদেশের সরকারি ভাষা আর পশ্চিমবঙ্গের প্রধান ভাষা। বিশ্বের প্রায় 28 কোটিরও বেশি মানুষ এই বাংলা ভাষা ব্যবহার করে থাকেন। সাহিত্য, সঙ্গীত, শিল্প সব ক্ষেত্রেই কিন্তু আমরা বাংলা ভাষার ব্যবহার দেখে থাকি। আর বাংলা ভাষার সাহিত্যে সত্যি তার যে ভূমিকা, সেটা অনস্বীকার্য। এই ভাষা নিয়ে আমাদের আরো কথা বলা বাকি আছে, তবে এখন শুনব গান, ফিরে আসছি গানের ওপারে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট .com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত কথ্য ভাষা হলো ইংরেজি। বেশিরভাগ দেশেই অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহার করা হয় ইংরেজি ভাষাকে। জাতীয় তথা আন্তর্জাতিক স্তরের যে যোগাযোগ, সেই যোগাযোগ স্থাপনের মাধ্যম হিসেবেও ব্যবহার করা হয় ইংরেজি ভাষাকে। জাতিসংঘের অফিশিয়াল ভাষা হিসেবেও ইংরেজির ব্যবহার করা হয়। বর্তমানে বিশ্বের বেশিরভাগ মানুষের যোগাযোগ স্থাপনের যে অন্যতম মাধ্যম, সেটা হলো ইংরেজি ভাষা। আর এরপরেই সবচেয়ে বেশি ব্যবহৃত দ্বিতীয় কথ্য ভাষার মর্যাদা পেয়েছে ম্যান্ডারিন চাইনিজ। আজ আমরা ভাষা নিয়ে কথা বলছি, কারণ আমরা জানি যে আমাদের মনের ভাব প্রকাশের জন্য আমরা ভাষার ব্যবহার করে থাকি। আর আমাদের যোগাযোগ স্থাপনের যে মাধ্যম ভাষা, সেখানেই বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত ভাষা, সেখান থেকেই যে সবচেয়ে বেশি ব্যবহৃত 10টি ভাষার তালিকা বার করেছেন ভাষা বিজ্ঞানীরা, সেখানেই কিন্তু উঠে এসেছে বাংলা ভাষার কথা। বাঙালি হিসেবে সেটা সত্যি ভীষণ ভীষণ গর্বের। আমরা আমাদের এই আজকের পপকর্নে ভাষা নিয়ে কথা বলছি, আমাদের এই বাংলা ভাষার কথা তো থাকবেই, তার সঙ্গে অন্যান্য ভাষার কথাও আমরা জানবো। তবে এখন শুনবো গান, ফিরে আসছি গানের ওপারে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ভাষার তালিকায় প্রথম 10-এ নাম রয়েছে বাংলা ভাষার। বাঙালি হিসেবে সত্যি ভীষণ গর্বে। আজ আমাদের পপকর্নে আমরা ভাষা নিয়ে কথা বলছি। শুনছেন রেডিও বাংলানেট.কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। এই যে আমরা ভাষার তালিকার কথা বলছি, সমীক্ষায় দেখা গেছে যে বিশ্বের বেশিরভাগ মানুষ এই 10টি ভাষাকেই দ্বিতীয় ভাষা হিসেবে ব্যবহার করে থাকেন। মূলত যোগাযোগ স্থাপনের প্রয়োজনে তালিকায় একেবারে শীর্ষে স্থান পেয়েছে ইংরেজি ভাষা। বিশ্বের প্রায় 1.5 বিলিয়ন মানুষ যোগাযোগ স্থাপনের জন্য ইংরেজি ভাষা ব্যবহার করে থাকেন। আর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ম্যান্ডারিন চাইনিজ, এই ভাষা ব্যবহার করে থাকেন বিশ্বের প্রায় 1.1 বিলিয়ন মানুষ। তালিকায় নাম রয়েছে হিন্দি এবং বাংলা ভাষারও, যেখানে বিশ্বের প্রায় 609.1 মিলিয়ন মানুষ হিন্দি ভাষায় কথা বলেন, আর আমাদের মাতৃভাষা বাংলায় কথা বলেন 272.8 মিলিয়ন মানুষ। এছাড়াও স্প্যানিশ, উর্দু, আরবি, পর্তুগিজ, ফরাসি এবং রাশিয়ান ভাষার নাম রয়েছে এই তালিকায়। এখানে অবশ্যই স্প্যানিশ ভাষা আর আমাদের বাংলা ভাষার কথা তো বলতেই হয়, বলবো। তবে এখন শুনবো গান, ফিরে আসছি পরপর দুটো গানের ওপারে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম এ পপকর্ন অনামিকার সঙ্গে।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মিঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়,
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

ফিরে এলাম গানের পর আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট.কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি ভাষা নিয়ে। আমরা জানি যে আমাদের মনের ভাব প্রকাশের জন্য আমরা ভাষা ব্যবহার করে থাকি, আর সেখানেই উঠে আসে আমাদের গর্বের ভাষা বাংলা ভাষার কথা। বিশ্বের সবচাইতে জনপ্রিয় যে 10টি ভাষার তালিকা প্রকাশ পেয়েছে, আর সেখানেই প্রথম 10-এ উঠে আসে বাংলা ভাষার নাম, আমাদের গর্বের ভাষা বাংলা ভাষা। আর সেই বাংলা ভাষা ভীষণ মিষ্টি একটি ভাষা, মিষ্টত্বের কারণেই এই ভাষার জনপ্রিয়তা। বাংলা ভাষার প্রকৃত ব্যবহার অত্যন্ত শ্রুতিমধুর। এছাড়াও এই যে তালিকা, সেখানে রয়েছে স্প্যানিশ ভাষার কথা। স্প্যানিশ মূলত সুরেলা এবং রোম্যান্টিক বৈশিষ্ট্যের জন্য বিখ্যাত। আর ফরাসি ভাষা বিশ্বব্যাপী জনপ্রিয়তা এসেছে মূলত সাহিত্য, শিল্প, সিনেমা জগতে তার অবদানের জন্য। আর আমাদের বাংলা ভাষা সাহিত্য, সঙ্গীত, কাব্য সব ক্ষেত্রেই কিন্তু বাংলা ভাষার যে অবদান সেটা অনস্বীকার্য। বাঙালি এবং বাংলা ভাষার প্রতি আমাদের এই গর্ব চিরকাল। আজকের মতো আমাদের পপকর্ন এখানেই থামাতে হবে, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি আজকের মতো চলে গেলেও আগামী কাল ঠিকই একই সময় আবার চলে আসব পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমি আড্ডা দিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম। মন যখন নিরুদ্দেশ।

0: ভূতের রাজা দিল বর, ভূতের রাজা দিল বর, জবর জবর তিন বর,
1: এক দুই তিন,
0: জবর জবর তিন বর,
1: এক দুই তিন,
0: যা যাই পড়তে খাইতে পাহাড়ি,
1: এক নম্বর, এক

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
3: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
4: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
3: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
5: Radio partner, radiobanglanet.com.
6: আপনি শুনছেন radiobanglanet.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

রাজব গ্রামে রাজব কথা, না কোনো ফিল্মের নাম বলছি না, বলছি যে এরকম ঘটনা সত্যিকারের ঘটে। সত্যিকারের এরকম কিছু অদ্ভুত গ্রামও আছে। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে শনিবারের বাজারে আপনার সঙ্গে শেয়ার করব এরকম কিছু গ্রামের কথা, যে সমস্ত গ্রামের কথা শুনলে মনে হতে পারে যে সম্পূর্ণ অবিশ্বাস্য, এরকম হতে পারে নাকি। কিন্তু বিশ্বাস করুন, সত্যি এরকম গ্রাম আছে, আর তাদের ঘিরে আছে অদ্ভুত অদ্ভুত সমস্ত কথা, অদ্ভুত অদ্ভুত সমস্ত ঘটনা, যে সমস্ত ঘটনা আমাদের স্বাভাবিক জীবনে তো ঘটেই না। তো সেরকমই কিছু অদ্ভুত গ্রামের অদ্ভুত কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের হারানো সুরের আড্ডার আসরে। কিন্তু সবই শেয়ার করব একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

ধরুন আপনি কোনো একটা গ্রামে ঢুকলেন এবং ঢুকেই দেখলেন কিলবিল কিলবিল করে সমস্ত সাপ আপনার দিকে এগিয়ে আসছে। আপনি কি করবেন? ভয় উল্টো দিকে দৌড় মারবেন তো। কিন্তু এই গ্রামে গেলে সেটা করবেন না মশাই, কারণ এটাই হচ্ছে এই গ্রামের চল। তো রেডিও বাংলা নাইট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি আর আমাদের আড্ডাটা জারি আছে আজব গ্রামের আজব কথা নিয়ে। তো যে কথা বলছিলাম যে মহারাষ্ট্রে শ্বেতপাল নামে একটি গ্রাম আছে, তো সেই গ্রামে একটা অদ্ভুত রীতি আছে জানেন, সেটা হলো এখানকার গ্রামের প্রত্যেকটি বাড়িতে সাপ পোষা হয়। আগে হ্যাঁ সাপ, যদিও ম্যাক্সিমাম সাপই বিষহীন, তবে কিছু কিছু বাড়িতে ওই বিষাক্ত সাপও পোষা হয়। এরা সাপকে নিজেদের দেবতা বলে মনে করেন এবং তারা মনে করেন তাদের বাড়িঘর পাহারা দেবেন এই সাপের দল। কাজে এই সাপের দল এখানে পোষ মানে এবং এখানে কিন্তু এখনও পর্যন্ত সাপের কামড়ে কোনো মৃত্যুর খবর রিপোর্টেড হয়নি। তাহলেই ভাবুন, বলছিলাম না যে আজব গাঁয়ের আজব কথা, তো এরকম আজব গ্রামের আজব কথা জারি থাকবে আমাদের একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

এবার আপনার সঙ্গে যে গ্রামের কথা শেয়ার করব তার নাম শানি সিঙ্গানপুর, এবং এখানেও কিন্তু একটা অদ্ভুত কাণ্ড ঘটে। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে আজব গ্রামের আজব কথা নিয়ে। তো মহারাষ্ট্রেরই আরও একটি গ্রাম হচ্ছে শানি সিঙ্গানপুর। এখানে কোনো দরজা নেই জানেন, মানে গ্রামে যত বাড়ি আছে সেই বাড়িতে একটিতেও দরজা নেই, এবং দরজায় তালা লাগানোর তো প্রশ্নই ওঠে না, কারণ দরজাই নেই। লোকজন সামান্য একটি পর্দা টাঙিয়ে দিয়ে দিব্যি নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েন, যাবতীয় মূল্যবান জিনিসপত্র এবং টাকা কড়ি ঘরের মাঝেই সাজানো থাকে, কেউ চুরি পর্যন্ত করে না। তার কারণ এখানকার মানুষজন বিশ্বাস করেন যে তাদের প্রত্যেকটি বাড়িতে শনি দেবতা চেয়ে রয়েছেন, এবং যিনি বা যে এই টাকা পয়সা কিংবা জিনিসপত্র চুরি করতে আসবে শনিদেব তাকে ক্ষমা করবেন না। ব্যাস এই বিশ্বাস থেকেই এখানে আজ পর্যন্ত কোনোদিন কোনো চুরি হয়নি। তো এরকমই অদ্ভুত অদ্ভুত কাণ্ড কারখানা বিভিন্ন গ্রামে ঘটে চলেছে, যেমন ধরুন মাত্তুর। তো সেই মাত্তুরের কথা আপনাকে বলবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে, সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট।

0: কাহিনীরা টুকটাক ঝরে যাবে হয়তো কোনো একদিন আবার শুরু।
1: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
2: রাজনীতিতে তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: If you feel like managing IT assets is way more complicated than it should be, well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.

সংস্কৃত, এই ভাষাটা তো আমরা প্রত্যেকেই পড়েছি, আমাদের সিলেবাসে ছিল এক সময়। সংস্কৃত ইনফ্যাক্ট সারা পৃথিবীতে বিভিন্ন দেশে এই ভাষাকে নিয়ে রীতিমতন রিসার্চ চলছে, কিন্তু এই ভাষা এখন তো বলা হয়ই না আর কি। মানে এটাই আমি জানতাম যতক্ষণ না আমি মাত্তুর ভিলেজের কথা জানতে পারলাম। মাত্তুর এমন একটি গ্রাম যেটি কর্ণাটকে অবস্থিত, আর এখানে কিন্তু এখনও পর্যন্ত ম্যাক্সিমাম মানুষ সংস্কৃতে কথা বলেন। মানে শুনতে অবাক লাগলেও এখানকার ম্যাক্সিমাম মানুষ, ইনফ্যাক্ট 90%-এর ওপর মানুষজন, কথ্য ভাষা হলো সংস্কৃত, এবং সংস্কৃতেই এরা দৈনন্দিন কার্যকলাপ লিখেও রাখেন। তাহলেই ভাবুন, বলছিলাম না যে আজব গ্রামের আজব কথা। তো রেডিও বাংলানাইট.কমে আজকে হারানো সুরের আড্ডার আসরে আমাদের আড্ডাটা জারি আছে এরকমই আজব গ্রামের আজব কথা নিয়ে। এখন একটা ছোট্ট ব্রেক নিচ্ছি, যার উপরান্তে আপনার সঙ্গে এমন একটি গ্রামের কথা শেয়ার করব যেই গ্রামের লোকজন ওভারনাইট জাস্ট উধাও হয়ে যায়। তো সেই গ্রামের কথা জানতে অবশ্যই সঙ্গে রাখুন, আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট.কম।

0: করেছে জয়।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajaparadesi.labdesi.in।
3: If you feel like managing IT assets is way more complicated than it should be, well, it doesn't have to be. At ETOS Services Enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. ETOS Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.

ব্যাক টু ব্যাক গানের এই প্রান্তে রেডিও বাংলানে ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। তো ব্রেকের আগে আপনাকে বলছিলাম এমন একটি গ্রামের কথা শেয়ার করব যেই গ্রামের লোকজন ওভারনাইট উধাও হয়ে যান। এই গ্রামটি অবস্থিত রাজস্থানে, খুব কাছাকাছি জয়সালমের শহরের। এই গ্রামটির নাম হলো কুলধারা। বলা হয় যে 1900 শতকে হঠাৎ করে সেই গ্রামের লোকজন সবাই উধাও হয়ে যান। কেন উধাও হয়ে যান এখনো পর্যন্ত তার কোনো রকম সন্তুষ্টজনক ব্যাখ্যা পাওয়া যায়নি। আর তার থেকেও বড় ব্যাপার, তারা কোথায় গিয়েছিলেন সেই খবরও আজ পর্যন্ত কেউ বার করতে পারেনি। কিন্তু এই ঘটনার পর থেকে এই গ্রামটি একদম খালিই পড়ে আছে এবং প্রচণ্ড পরিমাণে হন্টেড নাকি এই গ্রাম। এই গ্রামের আশেপাশেও মানে ত্রিসীমানাতেও কেউ মারায় না আর কি, এরকমই লোকজন সন্ত্রস্ত থাকেন এই গ্রামের কথা শুনলে। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে হারানো সুরের আড্ডার আসরে আজব গ্রামের এরকমই আজব কথা জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের প্রান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানেট.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে। রেডিও
2: বাংলানেট.com এক পলকের একটু দেখা, আরো একটু বেশি হলে ক্ষতি কি? এক পলকের

ধরুন বৃষ্টি হচ্ছে না, খুব অবস্থা খারাপ আর কি, মানে লোকজন গরমের চোটে হাঁসফাঁস করছেন, তখন আপনারা কি করবেন? কি আর করবেন, এসি চালিয়ে কিংবা ফ্যানের তলায় বসে একটু ঠান্ডা হওয়ার চেষ্টা করবেন, তাই তো? কিন্তু রংদই গ্রাম কিন্তু সেটা করে না। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে আজব গ্রামের আজব কথা নিয়ে। তো যে কথা বলছিলাম যে রংদই আসামের একটি গ্রাম, সেখানে কিন্তু একটা অদ্ভুত রীতি প্রচলিত আছে। সেই গ্রামে যদি কখনো বৃষ্টি না হয় বা বৃষ্টি কম হয়, তখন রংদইয়ের লোকজন ব্যাঙের বিয়ে দেন। আগে হ্যাঁ ঠিকই শুনেছেন, একটি পুরুষ ব্যাঙ এবং একটি মহিলা কোলা ব্যাঙের বিয়ে তারা দিয়ে থাকেন, এবং রীতিমতন ঘটা করে অনুষ্ঠান টনুষ্ঠান করে লোকজন খাইয়ে আলটিমেটলি ব্যাঙের বিয়েটা সম্পন্ন হয়। তার কারণ, তারা মনে করেন যে ব্যাঙের বিয়ে দিলে আকাশ জুড়ে বৃষ্টি নামবে। কাজেই বলছিলাম যে আমাদের চারপাশে এরকম আজব আজব গ্রাম আছে এবং তাদের আজব আজব কথাও আছে। তো এরকমই আজব গ্রামের আজব কথা আমি আজকে জারি রেখেছি আমাদের হারানো সুরের আড্ডার আসরে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট .com।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে.কম এ মন যখন নিরুদ্দেশ।

এখন আপনার সঙ্গে এমন একটি গ্রামের কথা শেয়ার করব যেই গ্রামকে ঘিরে কিন্তু রহস্য দানা বেঁধে আছে, এমন একটি রহস্য যেই রহস্যের সমাধান আজ পর্যন্ত হয়নি। গ্রামটি হল ধনুষ্কোডি গ্রাম, এটি তামিলনাড়ুতে অবস্থিত। তো এই গ্রামের রহস্যটা হলো কিছু মূর্তি। এখন সেই মূর্তিগুলো অ্যাকচুয়ালি কিছু পশু পাখির মূর্তি, কিন্তু সেই পশু পাখির মূর্তিগুলো এরকমই যেগুলো কি না আমাদের বর্তমান জগতে তো এক্সিস্ট করে না, ইভেন আমরা যতদূর পর্যন্ত জীবাশ্মও পেয়েছি সেরকম জীবাশ্ম আমরা পাইনি, মানে এখনো পর্যন্ত আমাদের বায়োলজির খাতায় সেই সমস্ত পশু পাখির কোনো রকম প্রতিকৃতি নেই। কিন্তু গ্রামের লোকজন এরকম প্রতিকৃতি বানিয়ে রেখেছিলেন বেশ কয়েকশো বছর আগে থেকে, কিন্তু সেই প্রতিকৃতি এলো কোত্থেকে এখনো পর্যন্ত কোনো রকম উত্তর পাওয়া যায়নি। কিন্তু এই আজব গ্রামের আজব কথায় কিন্তু এই রহস্যটা একদম দানা বেঁধেই আছে। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে হারানো সুরের আড্ডার আসরে এরকমই আজব গ্রামের আজব কথা আপনার সঙ্গে শেয়ার করছি, আর সেটাই শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর ও লিওন রেডিও বাংলানেট ডট কম।

ধরুন আপনি গুজরাটে গেছেন, গুজরাটে গিয়ে হট করে আপনার মনে হলো যে আমি কি ভারতবর্ষে আছি নাকি আফ্রিকায় চলে এসেছি। এরকম অদ্ভুত ফিলিং কেন হচ্ছে তার কারণও আছে। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আজব গ্রামের কিছু আজব কথা আপনার সঙ্গে শেয়ার করছি। তো যে কথা বলছিলাম যে জাম্বুর নামে একটি গ্রাম আছে গুজরাটে, সেখানে গেলে আপনার ফিল হতেই পারে যে আপনি আফ্রিকায় চলে এসেছেন। তার কারণ হলো আফ্রিকান যে প্রজাতি বান্টু, সেই বান্টুদের গ্রাম হলো এই গুজরাট। এখানকার মানুষজন একদম বান্টু প্রজাতিরই এবং এরা এখানেই বসবাস করেন এবং এদের নিজের গোষ্ঠীর বাইরে কখনো বিয়ে হয় না। কাজেই এই গ্রামে গেলে আপনার মনে হতেই পারে যে আপনি গুজরাটে নেই, আছেন সাব সাহারান আফ্রিকায়। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে হারানো সুরের আড্ডার আসরে আমাদের আড্ডাটা জারি আছে আজব গ্রামের আজব কথা নিয়ে। তো এখন একটা ছোট্ট ব্রেক নিচ্ছি, যার উপরান্তে আপনার সঙ্গে শেয়ার করব একটি সুইসাইড গ্রামের কথা, তবে সেটা মানুষের নয় পাখির। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
1: What if your IT partner cared about more than just IT? At ETOS Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. ETOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team, because great companies don't just build great systems, they help build great communities. ETOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।
4: আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

এমন একটি গ্রাম যেখানে কিনা পাখিরা আসে, তবে পাখিরা কিন্তু এমনি আসে না, পাখিরা সুইসাইড করতে আসে। কিরকম অদ্ভুত ভাবুন তো। রেডিও বাংলানেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে আজব গ্রামের আজব কথা নিয়ে। তো যে কথা বলছিলাম যে আসামের একটি গ্রাম আছে, তার নাম হলো জাতিঙ্গা, এবং সেই গ্রামে একটি অদ্ভুত ঘটনা ঘটে। সেখানে প্রতি বছর 1000-এর বেশি পাখি আসে শুধুমাত্র আত্মহত্যা করতে। মানে এখানে প্রত্যেক বছর 1000-এর বেশি পাখির মৃতদেহ উদ্ধার হয়, যারা কিনা এখানে এসেই আর কি শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এখন কেন, তার কোনো কারণ, তার কোনো ব্যাখ্যা আজ পর্যন্ত পাওয়া যায়নি। শুধু জানা গেছে যে আজব গ্রামের এরকম আজব কথাও থাকতে পারে। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে হারানো সুরের আড্ডার আসরে এরকমই আজব গ্রামের আজব কথা আমি গৌরব আপনার সঙ্গে শেয়ার করতে থাকছি। আর এখন একটা ছোট্ট ব্রেক নিচ্ছি, যার উপরান্তে আপনার সঙ্গে শেয়ার করব কিলা রায়পুরের কথা এবং তাকে ঘিরে থাকা একটা অদ্ভুত খেলার কথা। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো সৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়,
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।
3: রাত্রি হাইড্রেন্ট খুলে দিয়ে কুষ্ঠরোগী চেটে নেয় জল, অথবা সে হাইড্রেন্ট হয়তোবা গিয়েছিল ফেঁসে। এখন দুপুর রাত, নগরীতে দল বেঁধে নামে একটি মোটর কার, গাড়লের মতো গেল কেশে অস্থির পেট্রোল ঝেড়ে। সতত সতর্ক থেকে তবু কেউ যেন ভয়াবহভাবে পড়ে গেছে জলে। তিনটি রিকশা ছুটে মিশে গেল শেষ গ্যাস ল্যাম্পে মায়াবীর মতো জাদু বলে। আমিও ফিয়ার লেন ছেড়ে দিয়ে হঠকারিতায় মাইল মাইল পথ হেঁটে দেয়ালের পাশে দাঁড়ালাম বেন্টিক স্ট্রিটে গিয়ে টেরিটি বাজারে চীনে বাদামের মতো বিশুষ্ক বাতাসে। মুদির আলোর তাপ চুমো খায় গালে, কেরোসিন কাঠ গালা গুঞ্চট চামড়ার ঘ্রাণ ডাইনামোর গুঞ্জনের সাথে মিশে গিয়ে ধনুকের ছিলা রাখে টান টান রাখে মৃত জাগ্রত পৃথিবীকে, টান রাখে জীবনের ধনুকের ছিলা। শ্লোক আওড়ায় গেছে মৈত্রী কবে, রাজ্য জয় করে গেছে অমর আত্মিলা। নিতান্ত নিজের সুরে তবুও তো উপরের জানালার থেকে গান গায় আধো জেগে ইহুদি রমণী। পিতৃলোক হেসে ভাবে কাকে বলে গান, আর কাকে সোনা তেল কাগজের খনি। ফিরিঙ্গি যুবক কটি চলে যায় ছিমছাম, থামে ঠেস দিয়ে এক লোল নিগ্র হাসে, হাতের ব্রায়ার পাইপ পরিষ্কার করে বুড়ো এক গরিলার মতন বিশ্বাসে। নগরীর মহৎ রাত্রিকে তার মনে হয় লিবিয়ার জঙ্গলের মতো, তবুও জন্তুগুলো আনুপূর্ব অতিবৈতনিক, বস্তুত কাপড় পরে লজ্জা বসত।
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন হারানো সুর। আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা দাঁড়িয়ে আছে আজব গ্রামের আজব কথা নিয়ে। তো এখন আপনার সঙ্গে পাঞ্জাবের লুধিয়ানার কিলা রায়পুরের কথা শেয়ার করব। এই গ্রামটিকে ঘিরে কিন্তু একটা অদ্ভুত ফেস্টিভ্যাল আছে, সেই ফেস্টিভ্যালটি হলো রুরাল অলিম্পিক্স। শুনতে অবাক লাগলেও সারা পৃথিবী থেকে বিভিন্ন মানুষ, বিভিন্ন খেলোয়াড় এখানে অংশগ্রহণ করেন। মূলত তিন ধরনের খেলা এখানে হয়, কার্ট রেস, রোপ পুলিং অর্থাৎ দড়ি টানাটানি, এবং বিভিন্ন ধরনের অ্যাথলেটিক্স। শুনতে অবাক লাগলেও বেশ কয়েক লাখ মানুষ এখানে এই রুরাল অলিম্পিক্স দেখতে আসেন, এবং এই রুরাল অলিম্পিক্স বর্তমানে সারা পৃথিবীতে বিখ্যাত। রেডিও বাংলানে ডট কমে আজকে হারানো সুরের আড্ডার আসলে এরকমই আজব গ্রামের কিছু আজব কথা আপনার সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন হারানো সুর এট দ্য রেট অফ রেডিও বাংলানে ডট কম অ্যাড্রেসে, হারানো সুর HARANOSUR এট দ্য রেট অফ রেডিও বাংলানে ডট কম অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানে ডট কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানে ডট কম। Data.

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।

0: আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে।
4: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানে.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানে.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

0: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. Rehearse at 2026 at the iconic Chiswick Town Hall. A celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
4: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
3: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
0: Radio partner, radiobanglanet.com.

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে
2: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India
3: live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
2: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcenter.co.uk.
4: Radio partner, radiobanglanet.com.
5: Bangalir adda manei ki shudhui golpo, naki moner janla khule dewar ek adbhut jadu. রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

বিদ্রোহীর ডাকে আজও জাগে মন, আর সেই মন নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে আবারও আড্ডা দিতে আড্ডা জাংশনে। আড্ডা আর গানে গানে সারাক্ষণ, সঙ্গে আমি শুভায়ন। আজকের এই বিশেষ পর্ব একজন কবিকে স্মরণ করার জন্য শুধু নয়, একটা আত্মাকে অনুভব করার জন্য, যিনি ছিলেন এক ঝড়, এক বজ্রধ্বনি, এক আগুনের শিখা, যিনি বলেছিলেন, আমি চিরবিদ্রোহী বীর, বিশ্ব ছাড়ায় উঠিয়াছি একা, চির উন্নত শির। এই বিদ্রোহ শুধুই শাসনের বিরুদ্ধে নয়, একটা অন্যায়ের বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে, নীরবতার বিরুদ্ধে এক উচ্চারণ। আবার তিনি ভালোবাসতেও জানতেন, সেই ভালোবাসা যা ধর্ম জাতি বিভাজন সব কিছুর ঊর্ধ্বে। আর তাই আজ গোটা আড্ডাটাই শুধু আমরা গল্প করব না, আমরা শুনব, আমরা অনুভব করব, গানে গানে নজরুলকে আবারও ফিরে পাব। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সঙ্গীত যাত্রা, বিদ্রোহের, প্রেমের আর মানবতার। শুধুই নজরুলের গানে গানে থাকবে আমাদের শ্রদ্ধাঞ্জলি, ঠিক যেন গঙ্গা জলে গঙ্গা পুজো। শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

আজকের এই পৃথিবীতে যেখানে মানুষে মানুষে দূরত্ব বাড়ছে, নজরুল যেন আর সেই কথাই মনে করিয়ে দিচ্ছেন বারবার। ভালোবাসার সাম্যের চেয়ে বড় কিছু নেই। গাহি সাম্যের গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান। চলুন না গানে গানে সেই ভাবনাতেই হাঁটি। শুনতে থাকুন রেডিও বাংলা নেট .com। মন যখন নিরুদ্দেশ, আজ নজরুলেই আমরা করি মনোনিবেশ।

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।

1899 সালের 24শে মে ছোট্ট একটা গ্রাম চুরুলিয়া আসানসোলের কাছে, সেখানে জন্ম নেন এক আগুনের সুফুলিঙ্গ। ছোটবেলায় কষ্ট, সংগ্রাম, মসজিদে আজান, লেটো দলে গান, সব মিলিয়ে গড়ে ওঠে এক অসাধারণ সৃজনশীল মন। কিন্তু এই গল্পটা কোনো সাধারণ কবির নয়, এই গল্পটা এক বিপ্লবীর, যে গান দিয়ে, কবিতা দিয়ে, কলম দিয়ে দাঁড়িয়েছেন, লড়েছেন অন্যায়ের বিরুদ্ধে। ফিরে যাব সেই দিনের গল্পতে, যেখানে ছিল সাহস, ছিল নির্ভয় ভালোবাসা, যেখানে আবেগ গড়িয়ে উঠেছে বিদ্রোহের রূপ নিয়ে। শুনতে থাকুন রেডিও বাংলানেট.com।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদ জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে
3: শুনছেন radiobanglanet.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

কবি নজরুল মানেই বিদ্রোহ, নজরুল মানেই অন্যায়ের বিরুদ্ধে বজ্রকণ্ঠ, তার কলমে ছিল আগুন। আমি চিরবিদ্রোহী বীর, বিশ্ব ছাড়ায় উঠিয়াছি একা চির উন্নত শির। এ যেন শুধু কবিতা নয়, এগুলো একটা যুগের ডাক, একটা বিপ্লবের স্লোগান। সেই কারণেই তার গান আজও এত আপন। চেতনায় নজরুল, আড্ডা জাংশনে ফিরব আবারও কিছু গানের পর। কোথাও যাবেন না, শুনতে থাকুন, সঙ্গে থাকুন শুভায়নের সঙ্গে, রেডিও বাংলানেট.com।

0: আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto Services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.

ফিরে এলাম আবারও আড্ডা জাংশনে। আড্ডা আর গানে গানে সারাক্ষণ সঙ্গে আমি শুভায়ন। আজ আমাদের আড্ডার কেন্দ্রবিন্দু চেতনায় নজরুল। কিন্তু নজরুলকে নিয়ে এত কথা হচ্ছে, তিনি কি শুধু আগুন? তিনি ছিলেন প্রেম, তিনি মমতা, তিনি মানবতার প্রতীক। তার লেখায় যেমন বিদ্রোহ আছে, তেমনই আছে গভীর প্রেম। তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়। শুনব আবারও কিছু গান, আবারও নজরুলের প্রতি শ্রদ্ধাঞ্জলি, আমাদের গানে গানে সুরাঞ্জলি। শুনতে থাকুন রেডিও বাংলা নেট.কম, মন যখন নিরুদ্দেশ।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম, 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালি আনার টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলা নেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

গানের ওপারে যেমন কথা দিয়েছিলাম ফিরবো, ফিরলাম আবারও আড্ডা জাংশনে। সঙ্গে আমি শুভায়ন। শ্রোতা বন্ধুরা, আজকের এই দিনে আপনাদের কাছে একটা ছোট্ট প্রশ্ন। আমাদের জীবনে আজও কি সেই বিদ্রোহ বেঁচে আছে? অন্যায় দেখলে কি আমরা এখনও প্রশ্ন করি নাকি চুপ করে থাকি? আজ কবি নজরুল আমাদের শেখান নিজের জন্য নয়, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো এক ধরনের ভালোবাসা।

0: গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা, গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে,
1: মুক্ত স্বাধীন সত্য কে রে, মুক্ত স্বাধীন সত্য কে রে,
0: হা হা হা পায়ে যে হাসি ভগবান করবে ফাঁসি, সর্বনাশী শিখায় কেহীন তত্ত্ব কে রে,

ਡਾਕ ਮ੍ਰਿਤ ਡਾਕ ਜੀ ਬਣ ਪਾਣੀ।

0: দেরে দেখি ভীমকার আর ওই ভিত্তি নারী,
1: ভীমকার আর ওই ভিত্তি নারী, ভীমকার আর ওই ভিত্তি নারী,
0: লাঠিমার ভাঙরে তালা, যত সব বন্দি শালায় আগুন জ্বালা, আগুন জ্বালা।

0: করে ভুলে যাও, ভুলে যাও একেবারে, যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই, কেন মনে রাখো তারে।
1: আজ যদি নজরুল আমাদের সামনে থাকতেন তাহলে হয়তো বলতেন, ভয় পেও না, নিজের কণ্ঠকে থামাতে দিও না, কারণ বিদ্রোহ মানেই ধ্বংস নয়, বিদ্রোহ মানেই নতুন সৃষ্টি। আর সেই জন্যই আজও নজরুল আছেন আমাদের প্রতিটা প্রশ্নে, প্রতিটা প্রতিবাদে, প্রতিটা ভালোবাসায়।

ফিরে এলাম আবারও আটটা জাংশনে। আমি শুভায়ন, সঙ্গে নিয়ে আপনাকে, যেখানে আমাদের আড্ডার কেন্দ্রবিন্দু আজ বিদ্রোহী কবি নজরুল, যিনি শিখিয়েছেন স্বাধীনতা শুধু বাইরের নয়, চিন্তারও স্বাধীনতা জরুরি। যে প্রশ্ন করে, যে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়, সেই তো সত্যিকারের শিক্ষিত, সেই তো সত্যিকারের স্বাধীন। আজও তার কথায় আমরা খুঁজে পাই নিজের কণ্ঠস্বর। আমরা ফিরব আবারও কিছু গানের পর। আটটা জাংশনে কোথাও যাবেন না, শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

0: ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে
2: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
3: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
2: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcenter.co.uk.
4: Radio partner, radiobanglanet.com.
5: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

বাংলা সাহিত্য আজ যদি বিশ্ব দরবারে এতখানি সমৃদ্ধ হয়, তবে তার প্রতিটি কোণায় নজরুলের ছোঁয়া লেগে আছে। ভালোবাসা, বিদ্রোহ, মানবতা, প্রেম সবটাই তিনি আমাদের শিখিয়ে গেছেন। আজ শুধু একটাই অনুভূতি, একটাই গভীর কৃতজ্ঞতা। তবে সে একই কথা গঙ্গাজলে গঙ্গা পূজোয়।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজব পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

প্রিয় শ্রোতা বন্ধু, আজকের আমাদের এই শ্রদ্ধাঞ্জলি নিবেদন এই পর্যন্ত। বিদ্রোহী কবির মতো আপনার মনও যেন সবসময় অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়, এই কামনায় আমি শুভায়ন বিদায় নিচ্ছি আড্ডা জাংশনের পক্ষ থেকে। অপেক্ষা মাঝের ছটা দিন, দেখা হবে আবারও আগামী সপ্তাহে। শুনতে থাকুন, ভালো থাকুন, আর মনে রাখুন, আজ তাকে শুধু স্মরণ করার নয়, তাকে অনুভব করার দিন। তার কণ্ঠ থাকুক, তার আগুন থাকুক, আর আমাদের ভেতরে মানুষটা জেগে থাকুক, আর আমাদের মনের মধ্যে একটা কথাই বাজুক, মানুষের চেয়ে বড় কিছু নেই, নহে কিছু মহিয়ান। ভালো।

রাজব গ্রামে রাজব কথা। না কোনো ফিল্মের নাম বলছি না, বলছি যে এরকম ঘটনা সত্যিকারের ঘটে। সত্যিকারের এরকম কিছু অদ্ভুত গ্রামও আছে। তো রেডিও বাংলানাইট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে শনিবারের বাজারে আপনার সঙ্গে শেয়ার করব এরকম কিছু গ্রামের কথা। যে সমস্ত গ্রামের কথা শুনলে মনে হতে পারে যে সম্পূর্ণ অবিশ্বাস্য, এরকম হতে পারে নাকি, কিন্তু বিশ্বাস করুন সত্যি এরকম গ্রাম আছে, আর তাদের ঘিরে আছে অদ্ভুত অদ্ভুত সমস্ত কথা, অদ্ভুত অদ্ভুত সমস্ত ঘটনা, যে সমস্ত ঘটনা আমাদের স্বাভাবিক জীবনে তো ঘটেই না। তো সেরকমই কিছু অদ্ভুত গ্রামের অদ্ভুত কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের হারানো সুরের আড্ডার আসরে। কিন্তু সবই শেয়ার করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

ধরুন আপনি কোনো একটা গ্রামে ঢুকলেন এবং ঢুকেই দেখলেন কিলবিল কিলবিল করে সমস্ত সাপ আপনার দিকে এগিয়ে আসছে। আপনি কি করবেন? ভয় উল্টো দিকে দৌড় মারবেন তো। কিন্তু এই গ্রামে গেলে সেটা করবেন না মশাই, কারণ এটাই হচ্ছে এই গ্রামের চল। তো রেডিও বাংলা নাইট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে আজব গ্রামের আজব কথা নিয়ে। তো যে কথা বলছিলাম যে মহারাষ্ট্রে শ্বেতপাল নামে একটি গ্রাম আছে, তো সেই গ্রামে একটা অদ্ভুত রীতি আছে জানেন, সেটা হলো এখানকার গ্রামের প্রত্যেকটি বাড়িতে সাপ পোষা হয়। আগে হ্যাঁ, সাপ, যদিও ম্যাক্সিমাম সাপই বিষহীন, তবে কিছু কিছু বাড়িতে ওই বিষাক্ত সাপও পোষা হয়। এরা সাপকে নিজেদের দেবতা বলে মনে করেন এবং তারা মনে করেন তাদের বাড়িঘর পাহারা দেবেন এই সাপের দল। কাজে এই সাপের দল এখানে পোষ মানে এবং এখানে কিন্তু এখনও পর্যন্ত সাপের কামড়ে কোনো মৃত্যুর খবর রিপোর্টেড হয়নি। তাহলেই ভাবুন, বলছিলাম না যে আজব গাঁয়ের আজব কথা। তো এরকম আজব গ্রামের আজব কথা জারি থাকবে আমাদের একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

এবার আপনার সঙ্গে যে গ্রামের কথা শেয়ার করব তার নাম শানি সিঙ্গানপুর, এবং এখানেও কিন্তু একটা অদ্ভুত কাণ্ড ঘটে। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে আজব গ্রামের আজব কথা নিয়ে। তো মহারাষ্ট্রেরই আরও একটি গ্রাম হচ্ছে শানি সিঙ্গানপুর। এখানে কোনো দরজা নেই জানেন, মানে গ্রামে যত বাড়ি আছে সেই বাড়িতে একটিতেও দরজা নেই, এবং দরজায় তালা লাগানোর তো প্রশ্নই ওঠে না, কারণ দরজাই নেই। লোকজন সামান্য একটি পর্দা টাঙিয়ে দিয়ে দিব্যি নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েন, যাবতীয় মূল্যবান জিনিসপত্র এবং টাকা কড়ি ঘরের মাঝেই সাজানো থাকে, কেউ চুরি পর্যন্ত করে না। তার কারণ, এখানকার মানুষজন বিশ্বাস করেন যে তাদের প্রত্যেকটি বাড়িতে শনি দেবতা যে রয়েছেন, এবং যিনি বা যে এই টাকা পয়সা কিংবা জিনিসপত্র চুরি করতে আসবে শনিদেব তাকে ক্ষমা করবেন না। ব্যাস এই বিশ্বাস থেকেই এখানে আজ পর্যন্ত কোনোদিন কোনো চুরি হয়নি। তো এরকমই অদ্ভুত অদ্ভুত কাণ্ড কারখানা বিভিন্ন গ্রামে ঘটে চলেছে, যেমন ধরুন মাত্তুর। তো সেই মাত্তুরের কথা আপনাকে বলবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে, সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট।

0: কাহিনীর টুকটাপ ঝরে যাবে হয়তো কোনো একদিন আমার শুরু।
1: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
2: পাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: If you feel like managing IT assets is way more complicated than it should be, well, it doesn't have to be. At Etos Services Enterprise, get full visibility, control and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.

পৃথিবীতে বিভিন্ন দেশে এই ভাষাকে নিয়ে রীতিমতন রিসার্চ চলছে, কিন্তু এই ভাষা এখন তো বলা হয়ই না আর কি। মানে এটাই আমি জানতাম যতক্ষণ না আমি মাত্তুর ভিলেজের কথা জানতে পারলাম। মাত্তুর এমন একটি গ্রাম যেটি কর্ণাটকে অবস্থিত, আর এখানে কিন্তু এখনও পর্যন্ত ম্যাক্সিমাম মানুষ সংস্কৃতে কথা বলেন। মানে শুনতে অবাক লাগলেও এখানকার ম্যাক্সিমাম মানুষ, ইনফ্যাক্ট 90%-এর ওপর মানুষজন কথ্য ভাষা হলো সংস্কৃত, এবং সংস্কৃতেই এরা দৈনন্দিন কার্যকলাপ লিখেও রাখেন। তাহলেই ভাবুন, বলছিলাম না যে আজব গ্রামের আজব কথা। তো রেডিও বাংলা নাইট ডট কমে আজকে হারানো সুরের আড্ডার আসরে আমাদের আড্ডাটা জারি আছে এরকমই আজব গ্রামের আজব কথা নিয়ে। এখন একটা ছোট্ট ব্রেক নিচ্ছি, যার উপরান্তে আপনার সঙ্গে এমন একটি গ্রামের কথা শেয়ার করব যেই গ্রামের লোকজন ওভার নাইট জাস্ট উধাও হয়ে যায়। তো সেই গ্রামের কথা জানতে অবশ্যই সঙ্গে রাখুন, আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

0: করেছে জয়। আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি না সুবিধা, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajaparadesi.labdesi.in।
2: If you feel like managing IT assets is way more complicated than it should be, well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.

ব্যাক টু ব্যাক গানের এ প্রান্তে রেডিও বাংলানেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। তো ব্রেকের আগে আপনাকে বলছিলাম এমন একটি গ্রামের কথা শেয়ার করব যেই গ্রামের লোকজন ওভারনাইট উধাও হয়ে যান। এই গ্রামটি অবস্থিত রাজস্থানে, খুব কাছাকাছি জয়সালমের শহরের। এই গ্রামটির নাম হলো কুলধারা। বলা হয় যে 1900 শতকে হঠাৎ করে সেই গ্রামের লোকজন সবাই উধাও হয়ে যান। কেন উধাও হয়ে যান এখনো পর্যন্ত তার কোনো রকম সন্তুষ্টজনক ব্যাখ্যা পাওয়া যায়নি। আর তার থেকেও বড় ব্যাপার, তারা কোথায় গিয়েছিলেন সেই খবরও আজ পর্যন্ত কেউ বার করতে পারেনি। কিন্তু এই ঘটনার পর থেকে এই গ্রামটি একদম খালি পড়ে আছে এবং প্রচণ্ড পরিমাণে হন্টেড নাকি এই গ্রাম। এই গ্রামের আশেপাশেও মানে ত্রিসীমানাতেও কেউ মারায় না আর কি, এরকমই লোকজন সন্ত্রস্ত থাকেন এই গ্রামের কথা শুনলে। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে হারানো সুরের আড্ডার আসরে আজব গ্রামের এরকমই আজব কথা জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের প্রান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম, 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালি আনার টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলা নেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।
2: রেডিও বাংলা নেট ডট কম।
3: এক পলকের একটু দেখা, আরো একটু বেশি হলে ক্ষতি কি? এক পলকের

ধরুন বৃষ্টি হচ্ছে না, খুব অবস্থা খারাপ আর কি, মানে লোকজন গরমের চোটে হাঁস ফাঁস করছেন, তখন আপনারা কি করবেন? কি আর করবেন, এসি চালিয়ে কিংবা ফ্যানের তলায় বসে একটু ঠান্ডা হওয়ার চেষ্টা করবেন, তাই তো? কিন্তু রংদই গ্রাম কিন্তু সেটা করে না। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে আজব গ্রামের আজব কথা নিয়ে। তো যে কথা বলছিলাম যে রংদই আসামের একটি গ্রাম, সেখানে কিন্তু একটা অদ্ভুত রীতি প্রচলিত আছে। সেই গ্রামে যদি কখনো বৃষ্টি না হয় বা বৃষ্টি কম হয়, তখন রংদইয়ের লোকজন ব্যাঙের বিয়ে দেন। আগে হ্যাঁ ঠিকই শুনেছেন, একটি পুরুষ ব্যাঙ এবং একটি মহিলা কোলা ব্যাঙের বিয়ে তারা দিয়ে থাকেন, এবং রীতিমতন ঘটা করে অনুষ্ঠান টনুষ্ঠান করে লোকজন খাইয়ে আলটিমেটলি ব্যাঙের বিয়েটা সম্পন্ন হয়। তার কারণ, তারা মনে করেন যে ব্যাঙের বিয়ে দিলে আকাশ জুড়ে বৃষ্টি নামবে। কাজেই বলছিলাম যে আমাদের চারপাশে এরকম আজব আজব গ্রাম আছে এবং তাদের আজব আজব কথাও আছে। তো এরকমই আজব গ্রামের আজব কথা আমি আজকে জারি রেখেছি আমাদের হারানো সুরের আড্ডার আসরে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে.কম এ মন যখন নিরুদ্দেশ।

এখন আপনার সঙ্গে এমন একটি গ্রামের কথা শেয়ার করব যেই গ্রামকে ঘিরে কিন্তু রহস্য দানা বেঁধে আছে, এমন একটি রহস্য যেই রহস্যের সমাধান আজ পর্যন্ত হয়নি। গ্রামটি হল ধনুষ্কোডি গ্রাম, এটি তামিলনাড়ুতে অবস্থিত। তো এই গ্রামের রহস্যটা হলো কিছু মূর্তি। এখন সেই মূর্তিগুলো অ্যাকচুয়ালি কিছু পশু পাখির মূর্তি, কিন্তু সেই পশু পাখির মূর্তিগুলো এরকমই যেগুলো কি না আমাদের বর্তমান জগতে তো এক্সিস্ট করে না। ইভেন আমরা যতদূর পর্যন্ত জীবাশ্মও পেয়েছি সেরকম জীবাশ্ম আমরা পাইনি, মানে এখনো পর্যন্ত আমাদের বায়োলজির খাতায় সেই সমস্ত পশু পাখির কোনোরকম প্রতিকৃতি নেই। কিন্তু গ্রামের লোকজন এরকম প্রতিকৃতি বানিয়ে রেখেছিলেন বেশ কয়েকশো বছর আগে থেকে, কিন্তু সেই প্রতিকৃতি এলো কোত্থেকে এখনো পর্যন্ত কোনো রকম উত্তর পাওয়া যায়নি। কিন্তু এই আজব গ্রামের আজব কথায় কিন্তু এই রহস্যটা একদম দানা বেঁধেই আছে। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে হারানো সুরের আড্ডার আসরে এরকমই আজব গ্রামের আজব কথা আপনার সঙ্গে শেয়ার করছি, আর সেটাই শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর ও লিওন রেডিও বাংলানেট ডট কম।

ধরুন আপনি গুজরাতে গেছেন, গুজরাটে গিয়ে হট করে আপনার মনে হলো যে আমি কি ভারতবর্ষে আছি নাকি আফ্রিকায় চলে এসেছি। এরকম অদ্ভুত ফিলিং কেন হচ্ছে তার কারণও আছে। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আজব গ্রামের কিছু আজব কথা আপনার সঙ্গে শেয়ার করছি। তো যে কথা বলছিলাম যে জাম্বুর নামে একটি গ্রাম আছে গুজরাতে, সেখানে গেলে আপনার ফিল হতেই পারে যে আপনি আফ্রিকায় চলে এসেছেন। তার কারণ হলো আফ্রিকান যে প্রজাতি বান্টু, সেই বান্টুদের গ্রাম হলো এই গুজরাত। এখানকার মানুষজন একদম বান্টু প্রজাতিরই এবং এরা এখানেই বসবাস করেন এবং এদের নিজের গোষ্ঠীর বাইরে কখনো বিয়ে হয় না। কাজেই এই গ্রামে গেলে আপনার মনে হতেই পারে যে আপনি গুজরাতে নেই, আছেন সাব সাহারান আফ্রিকায়। তো রেডিও বাংলা নেট ডট কমে আজকে হারানো সুরের আড্ডার আসরে আমাদের আড্ডাটা জারি আছে আজব গ্রামের আজব কথা নিয়ে। তো এখন একটা ছোট্ট ব্রেক নিচ্ছি, যার উপরান্তে আপনার সঙ্গে শেয়ার করব একটি সুইসাইড গ্রামের কথা, তবে সেটা মানুষের নয় পাখির। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলা নেট ডট।

0: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
1: What if your IT partner cared about more than just IT? At ITOS Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. ITOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team, because great companies don't just build great systems, they help build great communities. ITOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।
4: আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

এমন একটি গ্রাম যেখানে কিনা পাখিরা আসে, তবে পাখিরা কিন্তু এমনি আসে না, পাখিরা সুইসাইড করতে আসে। কিরকম অদ্ভুত ভাবুন তো। রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে আজব গ্রামের আজব কথা নিয়ে। তো যে কথা বলছিলাম যে আসামের একটি গ্রাম আছে, তার নাম হলো জাতিঙ্গা, এবং সেই গ্রামে একটি অদ্ভুত ঘটনা ঘটে। সেখানে প্রতি বছর 1000-এর বেশি পাখি আসে শুধুমাত্র আত্মহত্যা করতে। মানে এখানে প্রত্যেক বছর 1000-এর বেশি পাখির মৃতদেহ উদ্ধার হয়, যারা কিনা এখানে এসেই আর কি শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এখন কেন, তার কোনো কারণ, তার কোনো ব্যাখ্যা আজ পর্যন্ত পাওয়া যায়নি। শুধু জানা গেছে যে আজব গ্রামের এরকম আজব কথাও থাকতে পারে। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে হারানো সুরের আড্ডার আসরে এরকমই আজব গ্রামের আজব কথা আমি গৌরব আপনার সঙ্গে শেয়ার করতে থাকছি। আর এখন একটা ছোট্ট ব্রেক নিচ্ছি, যার উপরান্তে আপনার সঙ্গে শেয়ার করব কিলা রায়পুরের কথা এবং তাকে ঘিরে থাকা একটা অদ্ভুত খেলার কথা। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো সৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
0: কথায় কথায়। কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।
2: রাত্রি হাইড্রেন্ট খুলে দিয়ে কুষ্ঠরোগী চেটে নেয় জল, অথবা সে হাইড্রেন্ট হয়তোবা গিয়েছিল ফেঁসে। এখন দুপুর রাত, নগরীতে দল বেঁধে নামে একটি মোটর কার, গাড়লের মতো গেল কেশে অস্থির পেট্রোল ঝেড়ে। শতত সতর্ক থেকে তবু কেউ যেন ভয়াবহভাবে পড়ে গেছে জলে। তিনটি রিকশা ছুটে মিশে গেল শেষ গ্যাস ল্যাম্পে মায়াবীর মতো জাদু বলে। আমিও ফিয়ার লেন ছেড়ে দিয়ে হঠকারিতায় মাইল মাইল পথ হেঁটে দেয়ালের পাশে দাঁড়ালাম বেন্টিক স্ট্রিটে গিয়ে টেরিটি বাজারে, চিনে বাদামের মতো বিশুষ্ক বাতাসে। মুদির আলোর তাপ চুমো খায় গালে, কেরোসিন কাঠ গালা গুঞ্চট চামড়ার ঘ্রাণ ডাইনামোর গুঞ্জনের সাথে মিশে গিয়ে ধনুকের ছিলা রাখে টান টান রাখে মৃত জাগ্রত পৃথিবীকে, টান রাখে জীবনের ধনুকের ছিলা। শ্লোক আওড়ায় গেছে মৈত্রী কবে, রাজ্য জয় করে গেছে অমর আত্মিলা। নিতান্ত নিজের সুরে তবুও তো উপরের জানালার থেকে গান গায় আধো জেগে ইহুদি রমণী। পিতৃলোক হেসে ভাবে কাকে বলে গান, আর কাকে সোনা তেল কাগজের খনি। ফিরিঙ্গি যুবক কটি চলে যায় ছিমছাম, থামে ঠেস দিয়ে এক লোল নিগ্র হাসে, হাতের ব্রায়ার পাইপ পরিষ্কার করে বুড়ো এক গরিলার মতন বিশ্বাসে। নগরীর মহৎ রাত্রিকে তার মনে হয় লিবিয়ার জঙ্গলের মতো, তবুও জন্তুগুলো আনুপূর্ব অতি বৈতনিক, বস্তুত কাপড় পরে লজ্জাবশত।
3: শুনছেন রেডিও বাংলানেট.কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন হারানো সুর। আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা দাঁড়িয়ে আছে আজব গ্রামের আজব কথা নিয়ে। তো এখন আপনার সঙ্গে পাঞ্জাবের লুধিয়ানার কিলা রায়পুরের কথা শেয়ার করব। এই গ্রামটিকে ঘিরে কিন্তু একটা অদ্ভুত ফেস্টিভ্যাল আছে, সেই ফেস্টিভ্যালটি হলো রুরাল অলিম্পিক্স। শুনতে অবাক লাগলেও সারা পৃথিবী থেকে বিভিন্ন মানুষ, বিভিন্ন খেলোয়াড় এখানে অংশগ্রহণ করেন। মূলত তিন ধরনের খেলা এখানে হয়, কার্ট রেস, রোপ পুলিং অর্থাৎ দড়ি টানাটানি, এবং বিভিন্ন ধরনের অ্যাথলেটিক্স। শুনতে অবাক লাগলেও বেশ কয়েক লাখ মানুষ এখানে এই রুরাল অলিম্পিক্স দেখতে আসেন, এবং এই রুরাল অলিম্পিক্স বর্তমানে সারা পৃথিবীতে বিখ্যাত। রেডিও বাংলা নেট ডট কমে আজকে হারানো সুরের আড্ডার আসলে এরকমই আজব গ্রামের কিছু আজব কথা আপনার সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন হারানো সুর @radiobanglanet.com অ্যাড্রেসে, হারানো সুর HARANOSUR@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলা নেট ডট কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম।

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Eto Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।

0: আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi।

0: www.lovedesi.in
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে
2: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট ডট কম, চব্বিশ ঘন্টা সাত দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

0: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. We're us at 2026 at the iconic Chiswick Town Hall. A celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর রাজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharrajapardesi.labdesi.in।
3: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
4: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
3: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
0: Radio partner, radiobanglanet.com.

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে
2: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India,
3: live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
2: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcenter.co.uk.
4: Radio partner, radiobanglanet.com.
5: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

বিদ্রোহী ডাকে আজও জাগে মন, আর সেই মন নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে আবারও আড্ডা দিতে আড্ডা জাংশনে। আড্ডা আর গানে গানে সারাক্ষণ, সঙ্গে আমি শুভায়ন। আজকের এই বিশেষ পর্ব একজন কবিকে স্মরণ করার জন্য শুধু নয়, একটা আত্মাকে অনুভব করার জন্য, যিনি ছিলেন এক ঝড়, এক বজ্রধ্বনি, এক আগুনের শিখা, যিনি বলেছিলেন, আমি চিরবিদ্রোহী বীর, বিশ্ব ছাড়ায় উঠিয়াছি একা, চির উন্নত শির। এই বিদ্রোহ শুধুই শাসনের বিরুদ্ধে নয়, একটা অন্যায়ের বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে, নীরবতার বিরুদ্ধে এক উচ্চারণ। আবার তিনি ভালোবাসতেও জানতেন, সেই ভালোবাসা যা ধর্ম জাতি বিভাজন সব কিছুর ঊর্ধ্বে। আর তাই আজ গোটা আড্ডাটাই শুধু আমরা গল্প করব না, আমরা শুনব, আমরা অনুভব করব, গানে গানে নজরুলকে আবারও ফিরে পাব। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সঙ্গীত যাত্রা, বিদ্রোহের, প্রেমের আর মানবতার। শুধুই নজরুলের গানে গানে থাকবে আমাদের শ্রদ্ধাঞ্জলি, ঠিক যেন গঙ্গা জলে গঙ্গা পুজো। শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

আজকের এই পৃথিবীতে যেখানে মানুষে মানুষে দূরত্ব বাড়ছে, নজরুল যেন আর সেই কথাই মনে করিয়ে দিচ্ছেন বারবার। ভালোবাসার সাম্যের চেয়ে বড় কিছু নেই। গাহি সাম্যের গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান। চলুন না গানে গানে সেই ভাবনাতেই হাঁটি। শুনতে থাকুন radiobanglanet.com। মন যখন নিরুদ্দেশ, আজ নজরুলেই আমরা করি মনোনিবেশ।

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।

1899 সালের 24শে মে ছোট্ট একটা গ্রাম চুরুলিয়া আসানসোলের কাছে, সেখানে জন্ম নেন এক আগুনের সুফুলিঙ্গ। ছোটবেলায় কষ্ট, সংগ্রাম, মসজিদে আজান, লেটো দলে গান, সব মিলিয়ে গড়ে ওঠে এক অসাধারণ সৃজনশীল মন। কিন্তু এই গল্পটা কোনো সাধারণ কবির নয়, এই গল্পটা এক বিপ্লবীর, যে গান দিয়ে, কবিতা দিয়ে, কলম দিয়ে দাঁড়িয়েছেন, লড়েছেন অন্যায়ের বিরুদ্ধে। ফিরে যাব সেই দিনের গল্পতে, যেখানে ছিল সাহস, ছিল নির্ভয় ভালোবাসা, যেখানে আবেগ গড়িয়ে উঠেছে বিদ্রোহের রূপ নিয়ে। শুনতে থাকুন রেডিও বাংলানেট.com।

0: আছে কার হিম্মত, ভুলিতেছে তরি ভুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ,
1: ছিড়ি আছে পালকে ধরি বেহাল আছে কার হিম্মত,
0: কে আছো জওয়ান হওয়া কুয়ান হাকিছে ভবিষ্যৎ, এ তুফান ভারী দিতে হবে

আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি? আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন কিন্তু ভাবছেন

0: আজাদা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajaparadesi.labdesi.in।
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে
2: শুনছেন radiobanglanet.com বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

কবি নজরুল মানেই বিদ্রোহ, নজরুল মানেই অন্যায়ের বিরুদ্ধে বজ্রকণ্ঠ, তার কলমে ছিল আগুন। আমি চিরবিদ্রোহী বীর, বিশ্ব ছাড়ায় উঠিয়াছি একা চির উন্নত শির। এ যেন শুধু কবিতা নয়, এগুলো একটা যুগের ডাক, একটা বিপ্লবের স্লোগান। সেই কারণেই তার গান আজও এত আপন। চেতনায় নজরুল, আড্ডা জাংশনে ফিরব আবারও কিছু গানের পর। কোথাও যাবেন না, শুনতে থাকুন, সঙ্গে থাকুন শুভায়নের সঙ্গে, রেডিও বাংলানেট.com।

0: আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.

ফিরে এলাম আবারও আড্ডা জাংশনে। আড্ডা আর গানে গানে সারাক্ষণ সঙ্গে আমি শুভায়ন। আজ আমাদের আড্ডার কেন্দ্রবিন্দু চেতনায় নজরুল। কিন্তু নজরুলকে নিয়ে এত কথা হচ্ছে, তিনি কি শুধু আগুন? তিনি ছিলেন প্রেম, তিনি মমতা, তিনি মানবতার প্রতীক। তার লেখায় যেমন বিদ্রোহ আছে, তেমনই আছে গভীর প্রেম। তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়। শুনবো আবারও কিছু গান, আবারও নজরুলের প্রতি শ্রদ্ধাঞ্জলি, আমাদের গানে গানে সুরাঞ্জলি। শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানে.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানে.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

গানের ওপারে যেমন কথা দিয়েছিলাম ফিরবো, ফিরলাম আবারও আড্ডা জাংশনে। সঙ্গে আমি শুভায়ন। শ্রোতা বন্ধুরা, আজকের এই দিনে আপনাদের কাছে একটা ছোট্ট প্রশ্ন। আমাদের জীবনে আজও কি সেই বিদ্রোহ বেঁচে আছে? অন্যায় দেখলে কি আমরা এখনও প্রশ্ন করি নাকি চুপ করে থাকি? আজ কবি নজরুল আমাদের শেখান, নিজের জন্য নয় অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো এক ধরনের ভালোবাসা।

0: গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা, গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে,
1: মুক্ত স্বাধীন সত্য কে রে, মুক্ত স্বাধীন সত্য কে রে,
0: হা হা হা পায়ে যে হাসি ভগবান করবে ফাঁসি, সর্বনাশী শিখায় তেহীন তথ্য কে রে,
1: পায়ে যে হাসি ভগবান করবে ফাঁসি, সর্বনাশী শিখায় তেহীন তথ্য কে রে,
0: তারা রইল হক পাঠ ভেঙে ফেল কর।

0: কাল বসে কি দেরে দেখি ভীমকার আর ওই ভিত্তি নারী,
1: ভীমকার আর ওই ভিত্তি নারী, ভীমকার আর ওই ভিত্তি নারী।
0: লাথি মার ভাঙরে তালা যত সব বন্দি শালায় আগুন জ্বালা।

0: যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই, কেন মনে রাখো তারে।
1: আজ যদি নজরুল আমাদের সামনে থাকতেন তাহলে হয়তো বলতেন, ভয় পেও না, নিজের কণ্ঠকে থামাতে দিও না, কারণ বিদ্রোহ মানেই ধ্বংস নয়, বিদ্রোহ মানেই নতুন সৃষ্টি। আর সেই জন্যই আজও নজরুল আছেন আমাদের প্রতিটা প্রশ্নে, প্রতিটা প্রতিবাদে, প্রতিটা ভালোবাসায়।

ফিরে এলাম আবারও আড্ডা জাংশনে। আমি শুভায়ন, সঙ্গে নিয়ে আপনাকে, যেখানে আমাদের আড্ডার কেন্দ্রবিন্দু আজ বিদ্রোহী কবি নজরুল, যিনি শিখিয়েছেন স্বাধীনতা শুধু বাইরের নয়, চিন্তারও স্বাধীনতা জরুরি। যে প্রশ্ন করে, যে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়, সেই তো সত্যিকারের শিক্ষিত, সেই তো সত্যিকারের স্বাধীন। আজও তার কথায় আমরা খুঁজে পাই নিজের কণ্ঠস্বর। আমরা ফিরব আবারও কিছু গানের পর। আড্ডা জাংশনে কোথাও যাবেন না, শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: পরবাসী মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে
2: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
3: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
2: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcenter.co.uk.
4: Radio partner, radiobanglanet.com.
5: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

বাংলা সাহিত্য আজ যদি বিশ্ব দরবারে এতখানি সমৃদ্ধ হয়, তবে তার প্রতিটি কোণায় নজরুলের ছোঁয়া লেগে আছে। ভালোবাসা, বিদ্রোহ, মানবতা, প্রেম সবটাই তিনি আমাদের শিখিয়ে গেছেন। আজ শুধু একটাই অনুভূতি, একটাই গভীর কৃতজ্ঞতা, তবে সে একই কথা, গঙ্গাজলে গঙ্গা পূজা।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

প্রিয় শ্রোতা বন্ধু, আজকের আমাদের এই শ্রদ্ধাঞ্জলি নিবেদন এই পর্যন্ত। বিদ্রোহী কবির মতো আপনার মনও যেন সবসময় অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায় এই কামনায় আমি শুভায়ন বিদায় নিচ্ছি আড্ডা জাংশনের পক্ষ থেকে। অপেক্ষা মাঝে ছটা দিন, দেখা হবে আবারও আগামী সপ্তাহে। শুনতে থাকুন, ভালো থাকুন, আর মনে রাখুন আজ তাকে শুধু স্মরণ করার নয়, তাকে অনুভব করার দিন। তার কণ্ঠ থাকুক, তার আগুন থাকুক, আর আমাদের ভেতরে মানুষটা জেগে থাকুক, আর আমাদের মনের মধ্যে একটা কথাই বাজুক, মানুষের চেয়ে বড় কিছু নেই, নহে কিছু মহিয়ান। ভালো থাকবেন।

রাজব গ্রামে রাজব কথা। না কোনো ফিল্মের নাম বলছি না, বলছি যে এরকম ঘটনা সত্যিকারের ঘটে। সত্যিকারের এরকম কিছু অদ্ভুত গ্রামও আছে। তো রেডিও বাংলানাইট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে শনিবারের বাজারে আপনার সঙ্গে শেয়ার করব এরকম কিছু গ্রামের কথা। যে সমস্ত গ্রামের কথা শুনলে মনে হতে পারে যে সম্পূর্ণ অবিশ্বাস্য, এরকম হতে পারে নাকি, কিন্তু বিশ্বাস করুন সত্যি এরকম গ্রাম আছে, আর তাদের ঘিরে আছে অদ্ভুত অদ্ভুত সমস্ত কথা, অদ্ভুত অদ্ভুত সমস্ত ঘটনা, যে সমস্ত ঘটনা আমাদের স্বাভাবিক জীবনে তো ঘটেই না। তো সেরকমই কিছু অদ্ভুত গ্রামের অদ্ভুত কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের হারানো সুরের আড্ডার আসরে, কিন্তু সবই শেয়ার করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

0: পাচ্ছেন না।
1: ধরুন আপনি কোনো একটা গ্রামে ঢুকলেন এবং ঢুকেই দেখলেন কিলবিল কিলবিল করে সমস্ত সাপ আপনার দিকে এগিয়ে আসছে, আপনি কি করবেন? ভয় উল্টো দিকে দৌড় মারবেন তো। কিন্তু এই গ্রামে গেলে সেটা করবেন না মশাই, কারণ এটাই হচ্ছে এই গ্রামের চল। তো রেডিও বাংলা নাইট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি আর আমাদের আড্ডাটা জারি আছে আজব গ্রামের আজব কথা নিয়ে। তো যে কথা বলছিলাম যে মহারাষ্ট্রে শ্বেতপাল নামে একটি গ্রাম আছে, তো সেই গ্রামে একটা অদ্ভুত রীতি আছে জানেন, সেটা হলো এখানকার গ্রামের প্রত্যেকটি বাড়িতে সাপ পোষা হয়। আগে হ্যাঁ সাপ, যদিও ম্যাক্সিমাম সাপই বিষহীন, তবে কিছু কিছু বাড়িতে ওই বিষাক্ত সাপও পোষা হয়। এরা সাপকে নিজেদের দেবতা বলে মনে করেন এবং তারা মনে করেন তাদের বাড়িঘর পাহারা দেবেন এই সাপের দল। কাজে এই সাপের দল এখানে পোষ মানে এবং এখানে কিন্তু এখনও পর্যন্ত সাপের কামড়ে কোনো মৃত্যুর খবর রিপোর্টেড হয়নি। তাহলেই ভাবুন, বলছিলাম না যে আজব গাঁয়ের আজব কথা, তো এরকম আজব গ্রামের আজব কথা জারি থাকবে আমাদের একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

এবার আপনার সঙ্গে যে গ্রামের কথা শেয়ার করব তার নাম শানি সিঙ্গানপুর, এবং এখানেও কিন্তু একটা অদ্ভুত কাণ্ড ঘটে। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে আজব গ্রামের আজব কথা নিয়ে। তো মহারাষ্ট্রেরই আরও একটি গ্রাম হচ্ছে শানি সিঙ্গানপুর। এখানে কোনো দরজা নেই জানেন, মানে গ্রামে যত বাড়ি আছে সেই বাড়িতে একটিতেও দরজা নেই, এবং দরজায় তালা লাগানোর তো প্রশ্নই ওঠে না, কারণ দরজাই নেই। লোকজন সামান্য একটি পর্দা টাঙিয়ে দিয়ে দিব্যি নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েন, যাবতীয় মূল্যবান জিনিসপত্র এবং টাকা কড়ি ঘরের মাঝেই সাজানো থাকে, কেউ চুরি পর্যন্ত করে না। তার কারণ এখানকার মানুষজন বিশ্বাস করেন যে তাদের প্রত্যেকটি বাড়িতে শনি দেবতা চেয়ে রয়েছেন, এবং যিনি বা যে এই টাকা পয়সা কিংবা জিনিসপত্র চুরি করতে আসবে শনিদেব তাকে ক্ষমা করবেন না। ব্যাস এই বিশ্বাস থেকেই এখানে আজ পর্যন্ত কোনোদিন কোনো চুরি হয়নি। তো এরকমই অদ্ভুত অদ্ভুত কাণ্ড কারখানা বিভিন্ন গ্রামে ঘটে চলেছে, যেমন ধরুন মাত্তুর। তো সেই মাত্তুরের কথা আপনাকে বলবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে, সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: কাহিনীরা টুকটাক ঝরে যাবে হয়তো কোনো একদিন আবার শুরু।
1: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
2: পাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: If you feel like managing IT assets is way more complicated than it should be, well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.

সংস্কৃত এই ভাষাটা তো আমরা প্রত্যেকেই পড়েছি, আমাদের সিলেবাসে ছিল এক সময়। সংস্কৃত ইনফ্যাক্ট সারা পৃথিবীতে বিভিন্ন দেশে এই ভাষাকে নিয়ে রীতিমতন রিসার্চ চলছে, কিন্তু এই ভাষা এখন তো বলা হয়ই না আর কি। মানে এটাই আমি জানতাম যতক্ষণ না আমি মাত্তুর ভিলেজের কথা জানতে পারলাম। মাত্তুর এমন একটি গ্রাম যেটি কর্ণাটকে অবস্থিত, আর এখানে কিন্তু এখনও পর্যন্ত ম্যাক্সিমাম মানুষ সংস্কৃতে কথা বলেন। মানে শুনতে অবাক লাগলেও এখানকার ম্যাক্সিমাম মানুষ, ইনফ্যাক্ট 90%-এর ওপর মানুষজন, কথ্য ভাষা হলো সংস্কৃত, এবং সংস্কৃতেই এরা দৈনন্দিন কার্যকলাপ লিখেও রাখেন। তাহলেই ভাবুন, বলছিলাম না যে আজব গ্রামের আজব কথা। তো রেডিও বাংলা নাইট ডট কমে আজকে হারানো সুরের আড্ডার আসরে আমাদের আড্ডাটা জারি আছে এরকমই আজব গ্রামের আজব কথা নিয়ে। এখন একটা ছোট্ট ব্রেক নিচ্ছি, যার উপরান্তে আপনার সঙ্গে এমন একটি গ্রামের কথা শেয়ার করব যেই গ্রামের লোকজন ওভার নাইট জাস্ট উধাও হয়ে যায়। তো সেই গ্রামের কথা জানতে অবশ্যই সঙ্গে রাখুন, আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

0: করেছে জয়। আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি না সুবিধা, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajaparadesi.labdesi.in।
2: If you feel like managing IT assets is way more complicated than it should be, well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.

ব্যাক টু ব্যাক গানের এ প্রান্তে রেডিও বাংলানেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। তো ব্রেকের আগে আপনাকে বলছিলাম এমন একটি গ্রামের কথা শেয়ার করব যেই গ্রামের লোকজন ওভারনাইট উধাও হয়ে যান। এই গ্রামটি অবস্থিত রাজস্থানে, খুব কাছাকাছি জয়সালমের শহরের। এই গ্রামটির নাম হলো কুলধারা। বলা হয় যে 1900 শতকে হঠাৎ করে সেই গ্রামের লোকজন সবাই উধাও হয়ে যান। কেন উধাও হয়ে যান এখনও পর্যন্ত তার কোনো রকম সন্তুষ্টজনক ব্যাখ্যা পাওয়া যায়নি। আর তার থেকেও বড় ব্যাপার, তারা কোথায় গিয়েছিলেন সেই খবরও আজ পর্যন্ত কেউ বার করতে পারেনি। কিন্তু এই ঘটনার পর থেকে এই গ্রামটি একদম খালি পড়ে আছে এবং প্রচণ্ড পরিমাণে হন্টেড নাকি এই গ্রাম। এই গ্রামের আশেপাশেও মানে ত্রিসীমানাতেও কেউ মারায় না আর কি, এরকমই লোকজন সন্ত্রস্ত থাকেন এই গ্রামের কথা শুনলে। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে হারানো সুরের আড্ডার আসরে আজব গ্রামের এরকমই আজব কথা জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের প্রান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম, 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালি আনার টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলা নেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।
2: রেডিও বাংলা নেট ডট কম।
3: এক পলকের একটু দেখা, আরো একটু বেশি হলে ক্ষতি কি?
4: এক পলকের একটু দেখা।

ধরুন বৃষ্টি হচ্ছে না, খুব অবস্থা খারাপ আর কি, মানে লোকজন গরমের চোটে হাঁসফাঁস করছেন, তখন আপনারা কি করবেন? কি আর করবেন, এসি চালিয়ে কিংবা ফ্যানের তলায় বসে একটু ঠান্ডা হওয়ার চেষ্টা করবেন, তাই তো? কিন্তু রংদই গ্রাম কিন্তু সেটা করে না। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে আজব গ্রামের আজব কথা নিয়ে। তো যে কথা বলছিলাম যে রংদই আসামের একটি গ্রাম, সেখানে কিন্তু একটা অদ্ভুত রীতি প্রচলিত আছে। সেই গ্রামে যদি কখনো বৃষ্টি না হয় বা বৃষ্টি কম হয়, তখন রংদইয়ের লোকজন ব্যাঙের বিয়ে দেন। আগে হ্যাঁ ঠিকই শুনেছেন, একটি পুরুষ ব্যাঙ এবং একটি মহিলা কোলা ব্যাঙের বিয়ে তারা দিয়ে থাকেন, এবং রীতিমতন ঘটা করে অনুষ্ঠান টনুষ্ঠান করে লোকজন খাইয়ে আলটিমেটলি ব্যাঙের বিয়েটা সম্পন্ন হয়। তার কারণ, তারা মনে করেন যে ব্যাঙের বিয়ে দিলে আকাশ জুড়ে বৃষ্টি নামবে। কাজেই বলছিলাম যে আমাদের চারপাশে এরকম আজব আজব গ্রাম আছে এবং তাদের আজব আজব কথাও আছে। তো এরকমই আজব গ্রামের আজব কথা আমি আজকে জারি রেখেছি আমাদের হারানো সুরের আড্ডার আসরে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট .com।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে .com এ মন যখন নিরুদ্দেশ।

এখন আপনার সঙ্গে এমন একটি গ্রামের কথা শেয়ার করব যেই গ্রামকে ঘিরে কিন্তু রহস্য দানা বেঁধে আছে, এমন একটি রহস্য যেই রহস্যের সমাধান আজ পর্যন্ত হয়নি। গ্রামটি হল ধনুষ্কোডি গ্রাম, এটি তামিলনাড়ুতে অবস্থিত। তো এই গ্রামের রহস্যটা হলো কিছু মূর্তি। এখন সেই মূর্তিগুলো অ্যাকচুয়ালি কিছু পশু পাখির মূর্তি, কিন্তু সেই পশু পাখির মূর্তিগুলো এরকমই যেগুলো কি না আমাদের বর্তমান জগতে তো এক্সিস্ট করে না, ইভেন আমরা যতদূর পর্যন্ত জীবাশ্মও পেয়েছি সেরকম জীবাশ্ম আমরা পাইনি, মানে এখনো পর্যন্ত আমাদের বায়োলজির খাতায় সেই সমস্ত পশু পাখির কোনোরকম প্রতিকৃতি নেই। কিন্তু গ্রামের লোকজন এরকম প্রতিকৃতি বানিয়ে রেখেছিলেন বেশ কয়েকশো বছর আগে থেকে, কিন্তু সেই প্রতিকৃতি এলো কোত্থেকে এখনো পর্যন্ত কোনো রকম উত্তর পাওয়া যায়নি। কিন্তু এই আজব গ্রামের আজব কথায় কিন্তু এই রহস্যটা একদম দানা বেঁধেই আছে। তো রেডিও বাংলানেট .com-এ আজকে হারানো সুরের আড্ডার আসরে এরকমই আজব গ্রামের আজব কথা আপনার সঙ্গে শেয়ার করছি, আর সেটাই শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট .com।

ধরুন আপনি গুজরাতে গেছেন, গুজরাটে গিয়ে হট করে আপনার মনে হলো যে আমি কি ভারতবর্ষে আছি নাকি আফ্রিকায় চলে এসেছি। এরকম অদ্ভুত ফিলিং কেন হচ্ছে তার কারণও আছে। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আজব গ্রামের কিছু আজব কথা আপনার সঙ্গে শেয়ার করছি। তো যে কথা বলছিলাম যে জাম্বুর নামে একটি গ্রাম আছে গুজরাতে, সেখানে গেলে আপনার ফিল হতেই পারে যে আপনি আফ্রিকায় চলে এসেছেন। তার কারণ হলো আফ্রিকান যে প্রজাতি বান্টু, সেই বান্টুদের গ্রাম হলো এই গুজরাত। এখানকার মানুষজন একদম বান্টু প্রজাতিরই এবং এরা এখানেই বসবাস করেন এবং এদের নিজের গোষ্ঠীর বাইরে কখনো বিয়ে হয় না। কাজেই এই গ্রামে গেলে আপনার মনে হতেই পারে যে আপনি গুজরাতে নেই, আছেন সাব সাহারান আফ্রিকায়। তো রেডিও বাংলা নেট ডট কমে আজকে হারানো সুরের আড্ডার আসরে আমাদের আড্ডাটা জারি আছে আজব গ্রামের আজব কথা নিয়ে। তো এখন একটা ছোট্ট ব্রেক নিচ্ছি, যার উপরান্তে আপনার সঙ্গে শেয়ার করব একটি সুইসাইড গ্রামের কথা, তবে সেটা মানুষের নয় পাখির। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর ও নিয়ন রেডিও বাংলা নেট ডট কম।

0: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
1: What if your IT partner cared about more than just IT? At ITOS Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. ITOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team, because great companies don't just build great systems, they help build great communities. ITOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।
4: আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মিঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়।
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।
3: রাত্রি হাইড্রেন্ট খুলে দিয়ে কুষ্ঠরোগী চেটে নেয় জল, অথবা সে হাইড্রেন্ট হয়তোবা গিয়েছিল ফেঁসে। এখন দুপুর রাত, নগরীতে দল বেঁধে নামে, একটি মোটর কার গাড়লের মতো গেল কেশে, অস্থির পেট্রোল ঝেড়ে। শত সতর্ক থেকে

0: কেউ যেন ভয়াবহভাবে পড়ে গেছে জলে, তিনটি রিকশা ছুটে মিশে গেল শেষ গ্যাস ল্যাম্পে মায়াবীর মতো জাদু বলে। আমিও ফিয়ার লেন ছেড়ে দিয়ে হঠকারিতায় মাইল মাইল পথ হেঁটে দেয়ালের পাশে দাঁড়ালাম বেন্টিক স্ট্রিটে গিয়ে টেরিটি বাজারে চীনে বাদামের মতো বিশুষ্ক বাতাসে। মুদির আলোর তাপ চুমো খায় গালে, কেরোসিন কাঠ গালা গুঞ্চট চামড়ার ঘ্রাণ ডাইনামোর গুঞ্জনের সাথে মিশে গিয়ে ধনুকের ছিলা রাখে টান টান রাখে মৃত জাগ্রত পৃথিবীকে, টান রাখে জীবনের ধনুকের ছিলা। শ্লোক আওড়ায় গেছে মৈত্রী কবে, রাজ্য জয় করে গেছে অমর আত্মিলা। নিতান্ত নিজের সুরে তবুও তো উপরের জানালার থেকে গান গায় আধো জেগে ইহুদি রমণী। পিতৃলোক হেসে ভাবে কাকে বলে গান, আর কাকে সোনা তেল কাগজের খনি। ফিরিঙ্গি যুবক কোটি চলে যায় ছিমছাম, থামে ঠেস দিয়ে এক লোল নিগ্র হাসে, হাতের ব্রায়ার পাইপ পরিষ্কার করে বুড়ো এক গরিলার মতন বিশ্বাসে। নগরীর মহৎ রাত্রিকে তার মনে হয় লিবিয়ার জঙ্গলের মতো, তবুও জন্তুগুলো আনুপূর্ব অতি বৈতনিক, বস্তুত কাপড় পরে লজ্জাবশত।
1: শুনছেন রেডিও বাংলানেট.কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

রেডিও বাংলানেট ডট কমে শুনছেন হারানো সুর। আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা দাঁড়িয়ে আছে আজব গ্রামের আজব কথা নিয়ে। তো এখন আপনার সঙ্গে পাঞ্জাবের লুধিয়ানার কিলা রায়পুরের কথা শেয়ার করব। এই গ্রামটিকে ঘিরে কিন্তু একটা অদ্ভুত ফেস্টিভ্যাল আছে, সেই ফেস্টিভ্যালটি হলো রুরাল অলিম্পিক্স। শুনতে অবাক লাগলেও সারা পৃথিবী থেকে বিভিন্ন মানুষ, বিভিন্ন খেলোয়াড় এখানে অংশগ্রহণ করেন। মূলত তিন ধরনের খেলা এখানে হয়, কার্ট রেস, রোপ পুলিং অর্থাৎ দড়ি টানাটানি, এবং বিভিন্ন ধরনের অ্যাথলেটিক্স। শুনতে অবাক লাগলেও বেশ কয়েক লাখ মানুষ এখানে এই রুরাল অলিম্পিক্স দেখতে আসেন, এবং এই রুরাল অলিম্পিক্স বর্তমানে সারা পৃথিবীতে বিখ্যাত। রেডিও বাংলানে ডট কমে আজকে হারানো সুরের আড্ডার আসলে এরকমই আজব গ্রামের কিছু আজব কথা আপনার সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন হারানো সুর @radiobanglanet.com অ্যাড্রেসে, হারানো সুর HARANOSUR@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানেট ডট কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। টাটা।

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: পরবাসী মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাংলার কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060, আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk তে।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর রাজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে
4: শুনছেন radiobanglanet.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানে.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালি আনা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানে.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

0: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. Rivasa 2026 at the iconic Chiswick Town Hall. A celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজ পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
4: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
3: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
0: Radio partner, radiobanglanet.com.

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে
2: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
3: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
2: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcenter.co.uk.
4: Radio partner, radiobanglanet.com.
5: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট .com। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

বিদ্রোহী ডাকে আজও জাগে মন, আর সেই মন নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে আবারও আড্ডা দিতে আড্ডা জাংশনে। আড্ডা আর গানে গানে সারাক্ষণ, সঙ্গে আমি শুভায়ন। আজকের এই বিশেষ পর্ব একজন কবিকে স্মরণ করার জন্য শুধু নয়, একটা আত্মাকে অনুভব করার জন্য, যিনি ছিলেন এক ঝড়, এক বজ্রধ্বনি, এক আগুনের শিখা, যিনি বলেছিলেন, আমি চিরবিদ্রোহী বীর, বিশ্ব ছাড়ায় উঠিয়াছি একা, চির উন্নত শির। এই বিদ্রোহ শুধুই শাসনের বিরুদ্ধে নয়, একটা অন্যায়ের বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে, নীরবতার বিরুদ্ধে এক উচ্চারণ। আবার তিনি ভালোবাসতেও জানতেন, সেই ভালোবাসা যা ধর্ম জাতি বিভাজন সব কিছুর ঊর্ধ্বে। আর তাই আজ গোটা আড্ডাটাই শুধু আমরা গল্প করব না, আমরা শুনবো, আমরা অনুভব করব, গানে গানে নজরুলকে আবারও ফিরে পাব। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সঙ্গীত যাত্রা, বিদ্রোহের, প্রেমের আর মানবতার। শুধুই নজরুলের গানে গানে থাকবে আমাদের শ্রদ্ধাঞ্জলি, ঠিক যেন গঙ্গা জলে গঙ্গা পুজো। শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

আজকের এই পৃথিবীতে যেখানে মানুষে মানুষে দূরত্ব বাড়ছে, নজরুল যেন আর সেই কথাই মনে করিয়ে দিচ্ছেন বারবার। ভালোবাসার সাম্যের চেয়ে বড় কিছু নেই। গাহি সাম্যের গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান। চলুন না গানে গানে সেই ভাবনাতেই হাঁটি। শুনতে থাকুন radiobanglanet.com। মন যখন নিরুদ্দেশ, আজ নজরুলেই আমরা করি মনোনিবেশ।

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।

1899 সালের 24শে মে ছোট্ট একটা গ্রাম চুরুলিয়া আসানসোলের কাছে, সেখানে জন্ম নেন এক আগুনের সুফুলিঙ্গ। ছোটবেলায় কষ্ট, সংগ্রাম, মসজিদে আজান, লেটো দলে গান, সব মিলিয়ে গড়ে ওঠে এক অসাধারণ সৃজনশীল মন। কিন্তু এই গল্পটা কোনো সাধারণ কবির নয়, এই গল্পটা এক বিপ্লবীর, যে গান দিয়ে, কবিতা দিয়ে, কলম দিয়ে দাঁড়িয়েছেন, লড়েছেন অন্যায়ের বিরুদ্ধে। ফিরে যাব সেই দিনের গল্পতে, যেখানে ছিল সাহস, ছিল নির্ভয় ভালোবাসা, যেখানে আবেগ গড়িয়ে উঠেছে বিদ্রোহের রূপ নিয়ে। শুনতে থাকুন রেডিও বাংলানেট.com।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে? মিস করছেন কলকাতাকে? ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে
3: শুনছেন radiobanglanet.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

কবি নজরুল মানেই বিদ্রোহ, নজরুল মানেই অন্যায়ের বিরুদ্ধে বজ্রকণ্ঠ, তার কলমে ছিল আগুন। আমি চিরবিদ্রোহী বীর, বিশ্ব ছাড়ায় উঠিয়াছি একা চির উন্নত শির। এ যেন শুধু কবিতা নয়, এগুলো একটা যুগের ডাক, একটা বিপ্লবের স্লোগান। সেই কারণেই তার গান আজও এত আপন। চেতনায় নজরুল, আড্ডা জাংশনে ফিরব আবারও কিছু গানের পর। কোথাও যাবেন না, শুনতে থাকুন, সঙ্গে থাকুন শুভায়নের সঙ্গে, রেডিও বাংলানেট.com।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.

ফিরে এলাম আবারও আড্ডা জাংশনে। আড্ডা আর গানে গানে সারাক্ষণ সঙ্গে আমি শুভায়ন। আজ আমাদের আড্ডার কেন্দ্রবিন্দু চেতনায় নজরুল। কিন্তু নজরুলকে নিয়ে এত কথা হচ্ছে, তিনি কি শুধু আগুন? তিনি ছিলেন প্রেম, তিনি মমতা, তিনি মানবতার প্রতীক। তার লেখায় যেমন বিদ্রোহ আছে, তেমনই আছে গভীর প্রেম। তুমি সুন্দর, তাই চেয়ে থাকি প্রিয়। শুনব আবারও কিছু গান, আবারও নজরুলের প্রতি শ্রদ্ধাঞ্জলি, আমাদের গানে গানে সুরাঞ্জলি। শুনতে থাকুন রেডিও বাংলা নেট.কম, মন যখন নিরুতে।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানে.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানে.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

গানের ওপারে যেমন কথা দিয়েছিলাম ফিরবো, ফিরলাম আবারও আড্ডা জাংশনে, সঙ্গে আমি শুভায়ন। শ্রোতা বন্ধুরা, আজকের এই দিনে আপনাদের কাছে একটা ছোট্ট প্রশ্ন, আমাদের জীবনে আজও কি সেই বিদ্রোহ বেঁচে আছে? অন্যায় দেখলে কি আমরা এখনও প্রশ্ন করি নাকি চুপ করে থাকি? আজ কবি নজরুল আমাদের শেখান নিজের জন্য নয়, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো এক ধরনের ভালোবাসা।

0: গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা, গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে,
1: মুক্ত স্বাধীন সত্য কে রে, মুক্ত স্বাধীন সত্য কে রে,
0: হা হা হা পায়ে যে হাসি ভগবান করবে ফাঁসি, সর্বনাশী শিখায় তেহীন তত্ত্ব কে রে,
1: হা হা পায়ে যে হাসি ভগবান করবে ফাঁসি, সর্বনাশী শিখায় তেহীন তত্ত্ব কে রে,
0: তারা রইল হক পাঠ ভেঙে ফেল কর ফেলো।

0: বসে কি দেরে দেখি ভীমকার আর ওই ভিত্তি নারী,
1: ভীমকার আর ওই ভিত্তি নারী, ভীমকার আর ওই ভিত্তি নারী।
0: লাঠি মার ভাঙরে তালা, যত সব বন্দি শালায় আগুন জ্বালা, আগুন

0: যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই, কেন মনে রাখো তারে।
1: আজ যদি নজরুল আমাদের সামনে থাকতেন তাহলে হয়তো বলতেন, ভয় পেও না, নিজের কণ্ঠকে থামাতে দিও না, কারণ বিদ্রোহ মানেই ধ্বংস নয়, বিদ্রোহ মানেই নতুন সৃষ্টি। আর সেই জন্যই আজও নজরুল আছেন আমাদের প্রতিটা প্রশ্নে, প্রতিটা প্রতিবাদে, প্রতিটা ভালোবাসায়।

ফিরে এলাম আবারও আড্ডা জাংশনে। আমি শুভায়ন, সঙ্গে নিয়ে আপনাকে, যেখানে আমাদের আড্ডার কেন্দ্রবিন্দু আজ বিদ্রোহী কবি নজরুল, যিনি শিখিয়েছেন স্বাধীনতা শুধু বাইরের নয়, চিন্তারও স্বাধীনতা জরুরি। যে প্রশ্ন করে, যে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়, সেই তো সত্যিকারের শিক্ষিত, সেই তো সত্যিকারের স্বাধীন। আজও তার কথায় আমরা খুঁজে পাই নিজের কণ্ঠস্বর। আমরা ফিরব আবারও কিছু গানের পর। আড্ডা জাংশনে কোথাও যাবেন না, শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে
2: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
3: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
2: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcenter.co.uk.
4: Radio partner, radiobanglanet.com.
5: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট .com। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

বাংলা সাহিত্য আজ যদি বিশ্ব দরবারে এতখানি সমৃদ্ধ হয়, তবে তার প্রতিটি কোণায় নজরুলের ছোঁয়া লেগে আছে। ভালোবাসা, বিদ্রোহ, মানবতা, প্রেম সবটাই তিনি আমাদের শিখিয়ে গেছেন। আজ শুধু একটাই অনুভূতি, একটাই গভীর কৃতজ্ঞতা। তবে সে একই কথা গঙ্গাজলে গঙ্গা পূজোয়।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

প্রিয় শ্রোতা বন্ধু, আজকের আমাদের এই শ্রদ্ধাঞ্জলি নিবেদন এই পর্যন্ত। বিদ্রোহী কবির মতো আপনার মনও যেন সবসময় অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়, এই কামনায় আমি শুভায়ন বিদায় নিচ্ছি আড্ডা জাংশনের পক্ষ থেকে। অপেক্ষা মাঝে ছটা দিন, দেখা হবে আবারও আগামী সপ্তাহে। শুনতে থাকুন, ভালো থাকুন, আর মনে রাখুন আজ তাকে শুধু স্মরণ করার নয়, তাকে অনুভব করার দিন। তার কণ্ঠ থাকুক, তার আগুন থাকুক, আর আমাদের ভেতরে মানুষটা জেগে থাকুক, আর আমাদের মনের মধ্যে একটা কথাই বাজুক, মানুষের চেয়ে বড় কিছু নেই, নহে কিছু মহিয়ান। ভালো থাকুক।

আজব গ্রামের আজব কথা। না কোনো ফিল্মের নাম বলছি, না বলছি যে এরকম ঘটনা সত্যিকারের ঘটে, সত্যিকারের এরকম কিছু অদ্ভুত গ্রামও আছে। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে শনিবারের বাজারে আপনার সঙ্গে শেয়ার করব এরকম কিছু গ্রামের কথা, যে সমস্ত গ্রামের কথা শুনলে মনে হতে পারে যে সম্পূর্ণ অবিশ্বাস্য, এরকম হতে পারে নাকি। কিন্তু বিশ্বাস করুন, সত্যি এরকম গ্রাম আছে, আর তাদের ঘিরে আছে অদ্ভুত অদ্ভুত সমস্ত কথা, অদ্ভুত অদ্ভুত সমস্ত ঘটনা, যে সমস্ত ঘটনা আমাদের স্বাভাবিক জীবনে তো ঘটেই না। তো সেরকমই কিছু অদ্ভুত গ্রামের অদ্ভুত কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের হারানো সুরের আড্ডার আসরে। কিন্তু সবই শেয়ার করব একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

ধরুন আপনি কোনো একটা গ্রামে ঢুকলেন এবং ঢুকেই দেখলেন কিলবিল কিলবিল করে সমস্ত সাপ আপনার দিকে এগিয়ে আসছে। আপনি কি করবেন? ভয় উল্টো দিকে দৌড় মারবেন তো। কিন্তু এই গ্রামে গেলে সেটা করবেন না মশাই, কারণ এটাই হচ্ছে এই গ্রামের চল। তো রেডিও বাংলা নাইট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে আজব গ্রামের আজব কথা নিয়ে। তো যে কথা বলছিলাম যে মহারাষ্ট্রে শ্বেতপাল নামে একটি গ্রাম আছে, তো সেই গ্রামে একটা অদ্ভুত রীতি আছে জানেন, সেটা হলো এখানকার গ্রামের প্রত্যেকটি বাড়িতে সাপ পোষা হয়। আগে হ্যাঁ, সাপ, যদিও ম্যাক্সিমাম সাপই বিষহীন, তবে কিছু কিছু বাড়িতে ওই বিষাক্ত সাপও পোষা হয়। এরা সাপকে নিজেদের দেবতা বলে মনে করেন এবং তারা মনে করেন তাদের বাড়িঘর পাহারা দেবেন এই সাপের দল। কাজে এই সাপের দল এখানে পোষ মানে এবং এখানে কিন্তু এখনও পর্যন্ত সাপের কামড়ে কোনো মৃত্যুর খবর রিপোর্টেড হয়নি। তাহলেই ভাবুন, বলছিলাম না যে আজব গাঁয়ের আজব কথা। তো এরকম আজব গ্রামের আজব কথা জারি থাকবে আমাদের একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

এবার আপনার সঙ্গে যে গ্রামের কথা শেয়ার করব তার নাম শানি সিংগানপুর, এবং এখানেও কিন্তু একটা অদ্ভুত কাণ্ড ঘটে। তো রেডিও বাংলানেট.কম এ শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে আজব গ্রামের আজব কথা নিয়ে। তো মহারাষ্ট্রেরই আরও একটি গ্রাম হচ্ছে শানি সিংগানপুর। এখানে কোনো দরজা নেই জানেন, মানে গ্রামে যত বাড়ি আছে সেই বাড়িতে একটিতেও দরজা নেই, এবং দরজায় তালা লাগানোর তো প্রশ্নই ওঠে না, কারণ দরজাই নেই। লোকজন সামান্য একটি পর্দা টাঙিয়ে দিয়ে দিব্যি নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েন, যাবতীয় মূল্যবান জিনিসপত্র এবং টাকা কড়ি ঘরের মাঝেই সাজানো থাকে, কেউ চুরি পর্যন্ত করে না। তার কারণ এখানকার মানুষজন বিশ্বাস করেন যে তাদের প্রত্যেকটি বাড়িতে শনি দেবতা যে রয়েছেন, এবং যিনি বা যে এই টাকা পয়সা কিংবা জিনিসপত্র চুরি করতে আসবে শনিদেব তাকে ক্ষমা করবেন না। ব্যাস এই বিশ্বাস থেকেই এখানে আজ পর্যন্ত কোনোদিন কোনো চুরি হয়নি। তো এরকমই অদ্ভুত অদ্ভুত কাণ্ডকারখানা বিভিন্ন গ্রামে ঘটে চলেছে, যেমন ধরুন মাত্তুর। তো সেই মাত্তুরের কথা আপনাকে বলবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে, সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট।

পাঁচা ভেঙে কোনো একদিন। টিপ টিপ তারারারা টিপ টিপ তারারারা টিপ টিপ তারারারা টিপ তারা তুরু চুপচাপ কাহিনীরা টুপটাপ ঝরে যাবে হয়তো।

0: কাহিনীর টুকটাক ঝরে যাবে হয়তো কোনো একদিন আবার শুরু।
1: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk তে।
2: পাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: If you feel like managing IT assets is way more complicated than it should be, well, it doesn't have to be. At Etos Services Enterprise, get full visibility, control and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.

সংস্কৃত, এই ভাষাটা তো আমরা প্রত্যেকেই পড়েছি, আমাদের সিলেবাসে ছিল এক সময়। সংস্কৃত ইনফ্যাক্ট সারা পৃথিবীতে বিভিন্ন দেশে এই ভাষাকে নিয়ে রীতিমতন রিসার্চ চলছে, কিন্তু এই ভাষা এখন তো বলা হয়ই না আর কি। মানে এটাই আমি জানতাম যতক্ষণ না আমি মাত্তুর ভিলেজের কথা জানতে পারলাম। মাত্তুর এমন একটি গ্রাম যেটি কর্ণাটকে অবস্থিত, আর এখানে কিন্তু এখনও পর্যন্ত ম্যাক্সিমাম মানুষ সংস্কৃতে কথা বলেন। মানে শুনতে অবাক লাগলেও এখানকার ম্যাক্সিমাম মানুষ, ইনফ্যাক্ট 90%-এর ওপর মানুষজন, কথ্য ভাষা হল সংস্কৃত, এবং সংস্কৃতেই এরা দৈনন্দিন কার্যকলাপ লিখেও রাখেন। তাহলেই ভাবুন, বলছিলাম না যে আজব গ্রামের আজব কথা। তো রেডিও বাংলানেট.কমে আজকে হারানো সুরের আড্ডার আসরে আমাদের আড্ডাটা জারি আছে এরকমই আজব গ্রামের আজব কথা নিয়ে। এখন একটা ছোট্ট ব্রেক নিচ্ছি, যার উপরান্তে আপনার সঙ্গে এমন একটি গ্রামের কথা শেয়ার করব যেই গ্রামের লোকজন ওভারনাইট জাস্ট উধাও হয়ে যায়। তো সেই গ্রামের কথা জানতে অবশ্যই সঙ্গে রাখুন, আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট.কম।

0: করেছে জয়।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নাও সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: If you feel like managing IT assets is way more complicated than it should be, well, it doesn't have to be. At ETOS Services Enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. ETOS Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.